0: ছন্দ কি?
1: কিশোর কুমারের এরকম কিছু রেকর্ড আছে যা কিন্তু এখনো পর্যন্ত ভাঙা যায়নি। তার মধ্যে অন্যতম একটি রেকর্ড হচ্ছে তার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডকে নিয়ে। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কিশোর কুমারকে নিয়ে। তার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে কিশোর কুমারের কিছু রেকর্ড এরকমও আছে যা এখনও পর্যন্ত ভাঙা সম্ভবপর হয়নি। তার মধ্যে অন্যতম হচ্ছে তার রেকর্ড সংখ্যক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতা। কিশোর কুমার তার জীবদ্দশায় 8 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন ফর দ্য বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার, যেটা কি না এখনও পর্যন্ত ভাঙা কারো পক্ষেই সম্ভব হয়নি। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে কিশোর কুমারের জীবনের এরকমই কিছু জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

কিশোর কুমারকে নিয়ে কথা বলতে গেলে কিছু ফিল্মের প্রসঙ্গ অবশ্যই উঠে আসবে। তার মধ্যে অন্যতম একটি ফিল্ম হলো হাফ টিকিট, যেখানে কিনা তিনি ছিলেন লিড অ্যাক্টর। তার অসাধারণ অভিনয় তো আমরা দেখেইছি, কিন্তু এই ফিল্মে আরও একটি অসাধারণ কাজ করেছিলেন কিশোর কুমার। সেটি হচ্ছে একটি গান, আকে সিধি লগি দিল পে এসি নজরিয়া। তো এই গানটি কিন্তু মেল এবং ফিমেল দুটো ভয়েসেই কিশোর কুমার গেয়েছেন। অ্যাকচুয়ালি ফিমেল ভয়েসটি গাওয়ার কথা ছিল লতা মঙ্গেশকরের, কিন্তু তার আসতে যথেষ্ট লেট হচ্ছিল, সেই জন্য স্টুডিওতে কিশোর কুমার একাই দ্বৈত কণ্ঠে গানটি গেয়ে দেন। এবং সেই সময় একটা ব্যাপার উল্লেখযোগ্য যে এখনকার মতন ট্র্যাক মিউজিক কিন্তু তখন ছিল না, তখন ফুল ট্র্যাক, অর্থাৎ আমরা স্টেজে যেরকম এক চান্সে গাই, রেকর্ডিংয়েও সেরকমই স্টুডিওতে একই চান্সে গাইতে হতো। সেই অবস্থাতেও তিনি এরকম নির্ভুলভাবে দ্বৈত কণ্ঠে গানটি রেকর্ড করেছিলেন। পরবর্তীকালে লতা মঙ্গেশকর যখন স্টুডিওতে পৌঁছান, তখন তিনি এই গানটি শুনে এতটাই ইমপ্রেসড হন যে তিনি বলেন গানটি অবিকৃতভাবে সেইভাবেই রেখে দিতে, এবং সেইভাবেই রাখা হয়েছিল এবং গানটি এখনও পর্যন্ত সুপারহিট। তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে কিশোর কুমারকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

কিছু ফিল্ম এরকম ছিল যেগুলো কিনা তৈরি হয়নি, হলে সেগুলো নিশ্চয়ই অন্যরকম হতো, হয়তো অনেক নতুন কিছু আমরা খুঁজে পেতাম এই ফিল্মগুলো থেকে। যেমন ধরুন আনন্দ, আগে হ্যাঁ সেই লেজেন্ডারি ফিল্ম আনন্দ, যেখানে রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চন নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, তাদের কিন্তু এই ফিল্মে কাজ করার কথাই ছিল না। অ্যাকচুয়ালি আনন্দ ফিল্মের স্টার কাস্টে প্রথমে ধরা হয়েছিল কিশোর কুমার এবং মেহমুদকে, পরবর্তীকালে সেই স্টার কাস্ট চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতেই পারি যে কী অবস্থায় সেই ফিল্মটি নিয়ে গিয়েছিলেন রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে কিশোর কুমারের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, only on radiobanglanet.com.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

শুনছেন রেডিও বাংলানে .com, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে কিশোর কুমারের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম, আনন্দ এমন একটি ফিল্ম, এমন একটি প্রজেক্ট ছিল যেটা অ্যাকচুয়ালি অফার করা হয়েছিল কিশোর কুমারকে। কিন্তু এরকম কিন্তু আরও একটি কালজয়ী ফিল্ম আছে যেটিও কিশোর কুমারকে অফার করা হয়েছিল, কিন্তু ডেট ক্ল্যাশের জন্য তিনি করতে পারেননি। সেটি হচ্ছে লেজেন্ডারি ফিল্ম মেকার সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন। আগে হ্যাঁ, গুপি গাইন বাঘা বাইনে গুপি গাইনের চরিত্র কিন্তু প্রথমে অফার করা হয়েছিল কিশোর কুমারকেই, কিন্তু ডেট ক্ল্যাশের জন্য তিনি সেই ফিল্মটি, সেই প্রজেক্টটি করতে পারেননি। করতে পারলে অবশ্যই আমরা অন্য ধরনের একটি কাজ দেখতে পেতাম। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে কিশোর কুমারের জানা এবং অজানা কাহিনী নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

তৎকালীন বোম্বেতে কিন্তু অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল কিশোর কুমারের বাড়ি। তার কারণ, তার বাইরে এরকম একটি জিনিস লেখা ছিল যেটা দেখতে মানুষে ভিড় করে যেতেন। সেখানে লেখা ছিল বি ওয়্যার অফ কিশোর, এবং সেটাও আবার লাল কালিতে। ভাবুন, আবার কিশোর কুমারের ইন্টারভিউ নিতে একসময় তার বাড়িতে গিয়েছিলেন এক সাংবাদিক। তিনি দেখেছিলেন যে কিশোর কুমারের বাড়ির ভেতর একটি বাগান রয়েছে এবং সেই বাগানে অনেক ফুলের গাছ রয়েছে, এবং সেই সমস্ত ফুলের গাছকে আলাদা আলাদা নামকরণ করেছিলেন কিশোর কুমার, এবং তাদের সঙ্গে রীতিমতন গালগল্পও জুড়ে দিতেন। ভাবুন, কীরকম সহজ সরল ব্যক্তিত্ব ছিল ওনার। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে কিশোর কুমারের জীবনী নিয়ে কিছু জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন হারানো সুর অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম, অর্থাৎ HARANOSUR অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে
0: বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

গানের স্মৃতিচারণ করতে করতে আজ আড্ডা জাংশনের আসরে আবারও আমি শুভায়ন ফিরে এলাম রেডিও বাংলানেট ডট কমে সপ্তাহের শেষে প্রতি শনিবার যা কথা দিয়েছিলাম আপনার জন্য আপনার সঙ্গে। অগ্রদূত গোষ্ঠীর পরিচালনায় তৈরি হয়েছিল বাংলা চলচ্চিত্রের এক মাইলস্টোন, হ্যাঁ সেই কালবিজয়ী অগ্নি পরীক্ষা। সুচিত্রা সেনের লিপে যে গান আজও শ্রোতাদেরকে প্রজন্মের পর প্রজন্ম মুগ্ধ করে চলেছে তার নেপথ্য কণ্ঠে ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং অনুপম ঘটকের সুরে জন্ম নিয়েছিল সেই বিখ্যাত গান। শিথিল মোড়ে এমপি স্টুডিও, আজ যার কোনো চিহ্নই নেই, সেদিন সেখানে রেকর্ডিং চলাকালীন অগ্রদূত গোষ্ঠীর প্রধান বিভূতি লাহা গানটির সুরে কিছুমাত্র খুশি না হয়ে অনুপম ঘটককে বললেন, এটা কি গান হয়েছে? সেই শুনে সুরকার পাল্টা বললেন, আপনি কি করবেন আপনি ভাবুন, আমি কিন্তু এই সুর নিয়ে। ওদিকে গৌরীপ্রসন্ন মজুমদারও বিশেষ করে প্রশংসা করেছিলেন কুহুকুহু অংশে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই অনবদ্য প্রেমলোর ব্যবহার। শেষ পর্যন্ত জয় হয়েছিল সুরেরই। সেই ছোট্ট কম্পন, সেই ক্ষুদ্র অলঙ্কারই যেন লক্ষ লক্ষ মানুষের হৃদয় এঁকে দিয়েছিল এক রঙিন ইন্দ্রধনু। আজকের আড্ডা জাংশনের বিষয়ও তাই, স্বর্ণযুগের বাংলাগানের অলঙ্কার, কখনো ট্রেমোলো, কখনো ভাইব্রেটো, কখনো মুরকি, গমক, গিঠিরি, সুরেরই এই সব গয়নাতেই সাজানো আজকের আড্ডা জাংশনের আসর। আর এই আসর, গানের আসর যে কখন সঙ্গীতের বাসরঘর হয়ে উঠবে আমি নিজেও জানি না। শুনব আরও কিছু অলঙ্কারময় গান, যে গানের মধ্যে দিয়ে আরও বেশি করে ইন্দ্রধনুকে অনুভব করব। আর সফল বাংলা গানের দীর্ঘ তালিকা তো আছেই, সেই এক এক শিল্পীর হাত ধরে এগিয়ে যাব আজকের আড্ডা জাংশনের পথ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: বলল ডাকাত, ওরে বলল ডাকাত, কে আছিস, কে আছিস, আয় আমায় বাধা দে রে।
1: ওহে বাবা,

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
3: আগুন তোরা দেখে জানা, জ্বলছে জ্বলছে দেখ সব।

দাও দাও দাও জলে দুরন্ত বন্নি ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি দাও দাও দাও জলে দুরন্ত বন্নি ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি জল দে ওরে জল দে দমকল দমকল যতই চাও না তু চোখের জল কল যত খুলে দাও না আরে দমকল দমকল যতই চাও না তু চোখের জল কল যত খুলে দাও না ও গরু পশি রম্ভা উর্বশি কর যা খুশি কিছুতে নেবে না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না

0: পার্বতী
1: মেধবতী
0: আলোরিনা
2: চিরিহীনা
0: মাধবিকা
1: চোপোকা
0: অনুরাধা
1: বোকাহাদা
0: জলে পুড়ে যা জলে পুড়ে যা জলে পুড়ে যা।

0: চিল্লেকে আগুন তুম আয় তোরা দেখে যারা জ্বলছে জ্বলছে দেখ সাপ পরিদের ডানা প্রচন্ড তাপ কি কাণ্ড বাপ কি কাণ্ড বাপ চলে পুড়ে যা।
1: সফল বাংলা গানের দীর্ঘ তালিকা থেকে এবার যে শিল্পীর কথা মনে পড়ছে, তিনি একাই যেন উচ্চাঙ্গ সঙ্গীত আর আধুনিক প্রেমের গানকে হাতে হাত ধরে হাঁটতে শিখিয়েছেন একই পথে। হ্যাঁ, ঠিক ধরেছেন, বলছি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কথা। তার গায়কিতেই রাগ প্রধান গানের গাম্ভীর্য যেমন আছে, তেমনই আছে প্রেমের গানের কোমলতা। আর সব থেকে বড় কথা, জটিল সুরকেও সহজ করে গাইবার যে অনায়াস ক্ষমতা, সেটাই তাকে করে রেখেছে অনন্য। ওই মৌসুমী মন শুধু রং বদলায় গানের মধ্যেই, দেখুন না কি অপূর্ব সুরের কারুকার্য। বিশেষ করে মরিজে হায় অংশটিতে দ্রুতগতির গিটকিরি যেন জল তরঙ্গের মতো এসে স্পর্শ করে আমাদের মনকে। সুরের এই ছোট্ট খেলাগুলোই তো গানকে শুধু গান করে রাখেনি, করে তুলেছে একটা অনুভূতি। চলুন এই অনুভূতির অংশে ভাগ বসাই।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

এই গানের সূত্র ধরেই একটা কথা মনে পড়ে যায়, আমাদের উপমহাদেশের সঙ্গীত ঐতিহ্যে অলঙ্কারের ব্যবহার কিন্তু আজকের নয়। নাট্যশাস্ত্র থেকে সঙ্গীত রত্নাকর, যুবক থেকে খেয়াল, ঠুমরি থেকে টপ্পা, শতাব্দীর পর শতাব্দী এই একই অলঙ্কার যেন বিভিন্ন রূপে সুরকে দিয়েছে তার স্বকীয়তা। পরবর্তীকালে কীর্তন, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক বাংলা গানও দুই হাত বাড়িয়ে গ্রহণ করেছে সেই ঐতিহ্যকে। তেমনই এক অনবদ্য উদাহরণ এই চারুকেশী সুচারু কবরী বাঁধা। গানটি শুনতে শুনতে মনে হয় কোনো অলস বিকেলে ঢেউ খেলানো চুলের ফাঁকে হাওয়ার মতো নেমে এসেছে সুরের গিটগিটি। আরতি মুখোপাধ্যায়ের মোলায়ম কণ্ঠে সেই অলঙ্কারগুলো কখনো আলাদা করে চোখে পড়েনি, বরং গানের শরীরেই মিশে যায়।

0: গানের অলঙ্কার যে কেবল শাস্ত্রীয় সঙ্গীত থেকেই ইনফ্লুয়েন্সড হয়ে এসেছে তা কিন্তু নয়, পশ্চিমী সঙ্গীতের ইনফ্লুয়েন্স বাংলা গানের ভাণ্ডারকে করেছে আরও সমৃদ্ধ। আজকের আসরে বহু গানেই আমরা কিন্তু সেই মেলবন্ধনের সাক্ষী হয়েছি, যেমন ধরুন ও নদী রে, নদী নিরবতা, চাঁদের আলো আর একাকী মাঝির যাত্রা, তার যে লোনলিনেস, তার মধ্যে যখন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ প্রবেশ করে, যখন উনি গেয়ে ওঠেন ও নদী রে, তখন সেই দীর্ঘ টানে মিশে যায় ওয়েস্টার্ন ভাইব্রেটোর এক অদ্ভুত অপূর্ব আবেশ। শব্দ শুধু একটি, অথচ কতটা গভীর অনুভূতি। আবার দেখুন, ওগ কুঞ্জ কোকিল এসো পঞ্চম সুর দিয়ে, কোকিল কণ্ঠী তাকে করোনা, এসো অশান্ত সমীরণ, দাও দোল ছন্দে ছন্দে তাকে ধরোনা। এক্ষেত্রেও সেই যে অদ্ভুত পজ, নর্মাল লয়ের মধ্যে যে হঠাৎ করে একটা ট্রেম্বল, একটা ট্রেবল, একটা বেস অনুভব করা, সব কিছুর মধ্যেই কিন্তু আমরা যেন তরঙ্গ অনুভব করছি। চলুন আবারও ভেসে চলি সেই নদীর স্রোতে, যেখানে থাকবে এই ধরনের জল তরঙ্গ, এই ধরনের পজ, নেসেসারি পজ, আর হঠাৎ করে নর্মাল ফ্লোয়ের মধ্যে, যেটা খুব প্রেডিক্টেবল একটা জার্নি যে কোনো একটা গানের মধ্যে হয়, সেটাকে ব্রেক করে দিয়ে একটা অসাধারণ কিছু তৈরি করা, তার মধ্যেই তো অ্যাকচুয়াল গিটগিরির সূত্র।
1: একটি কথা শুধাই।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গায়কির কথা উঠলে প্রথমেই মনে পড়ে তার মখমলি ব্যারিটোন কণ্ঠ। উচ্চাঙ্গ সঙ্গীতের প্রদর্শনী সেখানে নেই, অথচ গমক, ভাইব্রেটো কিংবা স্বরের সূক্ষ্ম কম্পনের ব্যবহার এতটাই স্বাভাবিক যে আমরা আলাদা করে খেয়ালই করি না। এই যে কথা হচ্ছিল এই রাত তোমার আমার গানে, শুধু দুজনে, উচ্চারণের সেই অতিরিক্ত টানই আজ তার সিগনেচার। ঠিক তেমনভাবেই তীর বেঁধা পাখি আর গাইবে না গান, গানের শুরুতেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠের গান যে উচ্চারণ যেন বুকের গভীরের হাহাকারটা ধরিয়ে দেয়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আসে যে বড়ই মজার বাঁধন, যে ডোরে রয় বাঁধা এমন, সে যে বড়ই মজার বাঁধন, বাহিরে আলগা হলে ভিতরে জড়া।

প্রাচ্য আর পাশ্চাত্যের সুর ভবনের মধ্যে যদি কোনো সেতু বন্ধনের নাম করতে হয়, তাহলে সুরের পঞ্চম আর আর্যবর্মনের নাম না নিয়ে উপায় নেই। লোকসুর, রাগ সঙ্গীত, পশ্চিমী হারমোনি, কর্ড প্রোগ্রেশন, ল্যাটিন রিদম, সব কিছুতেই নিজের মতো করে ঠিক মিশিয়ে নিয়ে একটা অদ্ভুত কিছু সৃষ্টি করতেন, যেটা পরবর্তীকালে হয়ে উঠত একটা বিশাল অসাধারণ সৃষ্টি। বলো কি আছে গো তোমারি আঁখিতে, গানটিতে সেই বৈশিষ্ট্য স্পষ্ট। দক্ষিণ ভারতীয় রাগের আবহ কর্ডের সূক্ষ্ম চলন আর আশা ভোঁসলের অনবদ্য পরিবেশনে গানটি যেন ধীরে ধীরে খুলে দেয় আমাদের মনের প্রতিটি জানলা ও দরজা। চলুন না দেখা যাক সত্যি সেই আঁখিতে কি লুকিয়েছিল বা এখন লুকিয়ে আছে।

লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাব খাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলা মানা, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলা।

0: ডালি পাল্লায় ওজন করো, খুঁজবে তবে পুরুষ নারীর দুজনেরই কে যে বড়।
1: মোটেই না, মোটেই।

এমনই লক্ষ লক্ষ গানের খোঁজেই তো আমাদের রোজকার পথ চলা। আড্ডা জাংশনে সুভায়নের সঙ্গে কখনো আমরা খুঁজি হারানো দিনের গানের গল্প, কখনো খুঁজি সুরের নেপথ্য কাহিনী, আর কখনো খোঁজার চেষ্টা করি অলঙ্কারের জাদু, গানে অলঙ্কারের ইউসেজ। গান যে শুধু কথা আর সুর নয়, তার মধ্যে লুকিয়ে থাকে আরো কত সূক্ষ্ম শিল্পকলা, তা বারবার উপলব্ধি করছি আজকের এই আসরে। সুর যেন সমুদ্রের বুকে ছোট ছোট ঢেউ তুলে ক্রমশ এগিয়ে চলেছে, যার চাওয়া আছে কিন্তু ফেরা নেই। তবু আমরা এই এত গানের খোঁজ করতে করতে ফেলে আসা সুরের আড়ালে অলঙ্কারের সাজসজ্জা এমন করে মাধুরী ঢেলে দিয়েছে, তাই নিয়ে উত্তরস্বরী হয়ে শুধুমাত্র শোনার আনন্দটুকুই যে নিজেদের মধ্যে আবদ্ধ রেখেছি তা নয়। যেটা আমরা রোজ পাই এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই নেই। সেই তৃপ্তি আর খানিকটা বাড়িয়ে দেবে যখন আমরা শুনব গানের রংমশাল বনশ্রী সেনগুপ্তর গান পরবর্তী অংশে। আমার

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ radiobanglanet.com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অলঙ্কার যখন আধুনিক বাংলা গানে এসে মিশেছে, তখন তার গাম্ভীর্যটুকু বজায় রেখেও সুরকাররা তাকে করে তুলেছেন সহজ, শ্রুতিমধুর এবং সময়োপযোগী। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সুরেও আমরা তার সুন্দর উদাহরণ পাই। তবে এবার যে শিল্পীর গান শোনাবো, তার ক্ষেত্রে শাস্ত্রীয় সঙ্গীত যেমন নিঃশ্বাসের সঙ্গী, মুরকি গম গিটগিরি তার কণ্ঠে আসে অনায়াসে, ঠিক ঝর্ণার মতো, ঝর্ণার জলের মতো। অভিমানে চলে যেও না গানে, যতবার চলে যেও না এই কথাটি ফিরে আসে, ততবার গিটগিরি যেন সুরকে ধরে রাখতে চায়, ফেরাতে চায় তার আপন ঠিকানায়। কথার আবদার আর সুরের আকুতি দুটোই মিলেমিশে একা।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আজকের আড্ডা জাংশনের আসর যতই এগোচ্ছে ততই মনে হচ্ছে বাংলা গানের অলংকারের গল্পের যেন কোনো শেষ নেই। কিশোর কুমারের নাম শুনলেই মনে পড়ে তার ইয়ার্ডলিং, অথচ সেই জনপ্রিয়তার আড়ে লুকিয়ে রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের সূক্ষ্ম অনুষঙ্গ। ভরেছে জলে গানে কোথাও গমকের মৃদু ঢেউ, আবার কত কি রয়েছে লেখা উচ্চারণে এক ফোঁটা হারকাত, সবটাই এমন নিপুণভাবে মিশে আছে যে যেন চোখে পড়ছে না, শুধু মন ছুঁয়ে যাচ্ছে। এটাই তো প্রকৃত শিল্পীর পরিচয়, যেখানে অলংকার প্রদর্শন নয়, আবেগেরই এক

আজই আসরে আমি সুহায়ন একটা অকপট স্বীকারোক্তি করেই ফেলি। আড্ডা জাংশনের আড্ডার কেন্দ্রে যদি থাকে গান, তবে সেই আড্ডার সবচেয়ে বড় অলংকার অহংকার কিন্তু আপনি, আমাদের প্রিয় শ্রোতা। আপনাদের ভালোবাসা, আপনাদের সান্নিধ্য, আপনাদের নিয়মিত উপস্থিতিতেই প্রতি সপ্তাহে পূর্ণতা পায় এই আড্ডা জাংশনের আসর। আজ গানে গানে খুঁজে দেখলাম কত কত রকমের অলংকার, কিটকিরি, গমক, মোরকি, ট্রেমোলো, ভাইব্রেটো, এমনকি কর্ডের সূক্ষ্ম চলন প্রগ্রেশন কিভাবে বাংলা গানের সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। আগামী সপ্তাহে আবার দেখা হবে, আবারও ফিরব। বিষয় থাকছে চির কিশোর, চির সবুজ এক বিস্ময় কিশোর কুমার। তার গান, তার অজানা গল্প, তার উচ্ছ্বাস আর তার অম্লান সুর নিয়ে জমবে পরের শনিবারের আড্ডা জাংশন। ততদিন ভালো থাকুন, গান শুনুন, সঙ্গে থাকুন, আড্ডা জাংশনের সঙ্গী হয়ে রাখুন নিজেকে। আমি সুহায়ন আজকের মতো নিচ্ছি বিদায়। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন রেডিও বাংলা নেট.কম।

0: শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, করব অনেক রকমের আলোচনা আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব সেই জন্য কোথাও

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, মানুষের পক্ষে মানুষ হয়ে ওঠা সব থেকেই কঠিন, গোড়া থেকেই মানুষের পক্ষে কিছুই সহজ নয়। এই কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন উপাসনা গৃহে দুর্লভ অভিবাসনে। তার কথায়, ঈশ্বরের মধ্যে মনকে প্রতিষ্ঠিত করতে পারিনে মন বিক্ষিপ্ত হয়ে যায়, এই কথা অনেকের মুখে শোনা যায়। পারিনে যখন বলি তার অর্থ এই, সহজে পারিনে। যেমন করে নিঃশ্বাস গ্রহণ করছি, কোনো সাধনার প্রয়োজন হচ্ছে না, ঈশ্বরকে তেমন করে আমার চেতনার মধ্যে গ্রহণ করতে পারিনি। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মানুষ হয়ে ওঠা যতই কঠিন হোক, তবু মানুষকে তা পারতেই হবে। যেখানে সে বলবে আমি পারিনে, সেখানেই কিন্তু তার মনুষ্যত্বের ভিত্তি ক্ষয় হয়ে যাবে, তার দুর্গতি আরম্ভ হবে, সমস্তই তাকে পারতেই হবে। আরও কথা গানের ওপারে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, মানব জীবনের সবচেয়ে বড় অর্জন কি হতে পারে? প্রভূত অর্থে সম্পত্তির মালিক হওয়া, নাকি বিশ্বব্যাপী খ্যাতি ছড়িয়ে পড়া, কঠিনতম স্বপ্নগুলো পূরণ করতে পারা? মানে এরকম অনেক প্রশ্নই কিন্তু আমাদের মনে হয়তো জাগে, আর কোনোটারই গুরুত্ব খুবই কম নয়। কিন্তু আমরা যেহেতু মানুষ, তাই আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জনটি হলো একজন ভালো মানুষ হয়ে ওঠা, অর্থাৎ এমন একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা যার নিজের ব্যাপারে মনে কোনো খেদ থাকবে না, আবার অন্যরাও নির্দ্বিধায় বলে দেবে যে হ্যাঁ, তুমি একজন ভালো মানুষ। কিন্তু কিভাবে হওয়া যায় একজন সত্যিকারের ভালো মানুষ? কিংবা প্রশ্ন জাগতে পারে যে সত্যিকারের ভালো মানুষ হওয়া কি আদৌ সম্ভব? সে নিয়ে অবশ্যই কথা বলবো আজকে প্রবাসী মন অনুষ্ঠানে। সঙ্গে থাকুন।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services Enterprises, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। আর কিছুক্ষণ আগে যেরকম আপনাকে বলছিলাম যে অনেক রকমের প্রশ্ন মানুষের মনে জাগে যে কিভাবে আমরা ভালো মানুষ হয়ে উঠতে পারি, কিংবা সত্যিকারের ভালো মানুষ হয়ে ওঠা কি আদৌ সম্ভব। অনেকেরাই হয়তো মনে করেন যে না, আজকের দিনে হয়তো পরিপূর্ণভাবে ভালো মানুষ হয়ে ওঠা একদমই সম্ভব নয়, আর ভালো মানুষ হয়ে এই সমাজ সংসারে টিকে থাকাও একদম সম্ভব নয়। কিন্তু জানেন কি, এই কথাটা কিন্তু সত্যি নয়। ভালো মানুষ হওয়া অতটা কঠিন কিছু নয়, চাইলেই কিন্তু আমরা একজন ভালো মানুষ হয়ে উঠতে পারি। তার জন্য কিছু কিছু বৈশিষ্ট্য লাগে। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে যে নিজেকে ভালোবাসতে শেখা। মানে আপনারা হয়তো ভাবছেন যে এও কি সম্ভব, কারণ এতদিন আমরা সকলেই শুনে এসেছি যে ভালো মানুষরা নিজেকে নিয়ে ভাবনা একদমই, তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয় পরের জন্য। সে কথা অবশ্যই সত্য, কিন্তু মূল বিষয়টা হলো সবসময় পরোপকার করতে হবে মানে এইটা নয় যে নিজেকে আমরা অবহেলা করব। বরং নিজেকে ভালোবাসতে পারাই হলো ভালো মানুষ হয়ে ওঠার প্রথম সোপান।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়,

ছায়ায়, হয়তোবা হাঁস হব কিশোরীর, ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে।

ঝড় বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খড়ির ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালির

0: বলব আমারই পাবি তুমি ইহাদের ভিড়ে।
1: হেমন্ত কুমাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কথায় আছে যে যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রথম প্রয়োজন কিন্তু সমস্যাটিকে শনাক্ত করা এবং সেটি যে আসলেই একটি সমস্যা সেটাকে স্বীকার করে নেওয়া। কারণ আমরা যতই কোনো সমস্যার কারণে কষ্ট পাই না কেন, ওই সমস্যার মূলটা যদি আমরা খুঁজে না পাই কিংবা খুঁজে পাওয়ার পরেও মন থেকে তা মানতে না চাই, তাহলে তো সমাধানের পথ বের করা অসম্ভব হয়ে পড়বে। ঠিক এই কথাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর এই একই কথা প্রযোজ্য কোনো মানুষের ব্যক্তিত্বের ক্ষেত্রেও। এই কথা অনস্বীকার্য যে মানুষ হিসেবে আমরা কেউই শতভাগ পারফেক্ট নই। আমাদের সকলের মধ্যেই কিন্তু অনেক রকমের দুর্বলতা আছে, অনেক রকমের খামতি আছে। এখন আমরা যদি চাই সেগুলোকে কাটিয়ে উঠতে, তাহলে সেগুলোকে অস্বীকার করে বা গোপন করে কোনো লাভ নেই। একটি অঙ্কের হিসেব যদি না মেলে, তাহলে খাতা খুলে বারবার হিসেব মেলানোর চেষ্টা করাটা কিন্তু খুবই জরুরি। বই খাতা বন্ধ করে ফেলে রাখলে হিসাব কিন্তু কোনো দিনও মিলবে না। সুতরাং আমাদের ব্যক্তি জীবনেও কিন্তু দুর্বলতাগুলো যেগুলো আমাদের আছে সেগুলোকে চিহ্নিত করে আমাদের কিন্তু সেগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে যদি আমরা ভালো মানুষ হতে চাই।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: সাগর জলে স্নান করে সাজাও লেলো চুলে, বসিয়া ছিলে উপল উপকূলে, শিথিল পীত বাস মাটির পরে কুটিল রেখা লুটিল চারিপাশ, নিরাবরণ বক্ষে তব নিরাভরণ দেহে, চিকন সোনালি ক্ষণ উষা আঁকিয়া দিল স্নেহে, মকর চূড় মুকুট খানি পরি ললাট পরে, ধনুকবান ধরি দক্ষিণ করে দাঁড়ানো রাজ বেশি, কহিনু আমি এসেছি পরদেশি, চমকিত্রাসে দাঁড়ালে উঠি শিলা আসন ফেলে, সুধালে কেন এলে, কহিনু আমি রেখো না ভয় মনে, পূজার ফুল তুলিতে চাহি তোমার ফুল বনে, চলিলে সাথে হাসিলে অনুকূল, তুলিন জুথি তুলিন জাতি তুলিন চাঁপা ফুল, দুজনে মিলি সাজায় ডালি বসিনু একাশনে, নটরাজেরে পূজিনু এক মনে, কুহেলি গেল আকাশে আলো দিল যে পরকাশি, ধৈর্যটির মুখের পানে পার্বতীর হাসি, সন্ধ্যা তারা উঠিল যবে গিরিশিখর পরে, একেলা ছিলে ঘরে, কটিতে ছিল নীল দুকুল মালতী মালা মাথে, কাঁকন দুটি ছিল দুখানি হাতে, চলিতে পথে বাজায় দিনু বাঁশি, অতিথি আমি কহিনু দ্বারে আসি, তরাশ ভরে চকিত করে প্রদীপখানি জেলে, চাহিলে মুখে কহিলে কেন এলে, কহিনু আমি রেখো না ভয় মনে, তনু দেহটি সাজাব তব আমার আভরণে, চাহিলে হাসি মুখে আধ চাঁদের কনকমালা দোলানু তব বুকে, মকর চূড় মুকুটখানি কবরী তব ঘিরে পরায় দিনু শিরে, জ্বালায় বাতি মাতিল সখী দল তোমার দেখে রতন সাজ করিল ঝলমল, মধুর হল বিথুর হল মাধবিনী শিথিনী, আমার তালে তোমার নাচে মিলিল রিনি ঝিনি, পূর্ণ চাঁদ হাসে আকাশ কোলে আলোক ছায়া শিব শিবানী সাগর জলে দোলে, ফুরালো দিন কখন নাহি জানি, সন্ধ্যাবেলা ভাসিল জলে আবার তরিখানি, সহসা বায়ু বকিল প্রতিকূলে, প্রলয় এলো সাগর তলে দারুণ ঢেউ তুলে, লবণ জলে ভরি আধার রাতে ডুবাল মোর রতন ভরা তরি, আবার ভাঙা ভাগ্য নিয়ে দাঁড়ানো দ্বারে এসে, ভূষণহীন মলিন দিন বেশে, দেখিনু আমি নটরাজের দেউল দ্বার খুলি, তেমনি করে রয়েছে ভরে ডালিতে ফুলগুলি, হেরিনু রাতে উতল উৎসবে তরল কলরবে, আলোর নাচ নাচায় চাঁদ সাগর জলে জবে, নীরব তব নম্র নত মুখে আমারই আঁকা পত্র লেখা আমারই মালা বুকে, দেখিনু চুপে চুপে আমারই বাঁধা মৃদঙ্গের ছন্দ রূপে রূপে, অঙ্গে তব হিল্ল লিয়া দোলে ললিত গীত কলিত কল্লোলে, মিনতি মম শুন হে সুন্দরী আরেকবার সমুখে এসো প্রদীপখানি ধরি, এবার মোর মকর চূড় মুকুট নাহি মাথে, ধনুক বান নাহি আমার হাতে, এবার আমি আনিনি ডালি দক্ষিণ সমীরণে, সাগর কূলে তোমার ফুল বনে এনেছি শুধু বিনা, দেখো তো যে আমারে তুমি চিনিতে পারো কি।
3: প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, মন থেকে ইতিবাচক হওয়ার কোনো বিকল্প কিন্তু নেই। আমরা যদি মনে মনে সবসময় নেতিবাচকতাকে ধারণ করি, যে কোনো ক্ষেত্রে কেবল নেতিবাচকতাকেই আমরা খুঁজে বেড়ানোর চেষ্টা করি, তাতে কিন্তু মনে মনে আমরা নিজেরাই কষ্ট পাব। ধরুন আমার সঙ্গে এমন কিছু একটা ঘটলো যে কারণে আমার উচিত খুশি হওয়া, সিরিয়াল সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হওয়া, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা, অথচ তা না করে আমি যদি জোর করে ওই ভালো ঘটনার মাঝেও মন্দ কিছু খোঁজার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই এবং কোনো মন্দ একটি দিক অনেক কষ্টে খুঁজে পাইও, তাতে কিন্তু ক্ষতিটা আমারই হবে। কারণ ভালো একটি ঘটনা ঘটায় আমার আনন্দ লাভের কথা ছিল, তার বদলে আমাকে নিজেকে কষ্ট পেতে হচ্ছে, কারণ হচ্ছে আমি নিজেকে কষ্ট দিতে চাইছি। সুতরাং অবশ্যই আমাদেরকে ইতিবাচক দিকটা দেখতেই হবে। তার মানে এই নয় যে খারাপ কাজের মাঝেও ইতিবাচকতা খুঁজে বেড়ানো। যেটি খারাপ সেটি তো সবসময় খারাপ, সেটি সবসময় নিন্দনীয়, এটা আমরা সকলেই জানি। সেরকম কাজকে অবশ্যই ধিক্কার জানাতে হবে, সেগুলোকে বর্জন করতে হবে। এইটুকুও শুধু মাথায় রাখতে হবে যে যেখানে কোনো খারাপের চিহ্ন নেই, জোর করে যেন তার ভিতরেও খারাপ খুঁজতে আমরা না যাই।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হল কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যে

0: সেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে। এই তৃণ, এই ধুলি, ওই তারা, ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি। কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে, নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন। তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল। অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু। ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা। বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাই জানে, তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী। নও ছবি নও তুমি ছবি।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ভালোবাসি মান অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রাগ একটি খুবই বাজে জিনিস যা কিন্তু একটু একটু করে আমাদেরকে ধ্বংস করে দেয়। যখন আমাদের সাথে খুব খারাপ কিছু ঘটে যা আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না, কিংবা যখন আমরা কারুর কাছ থেকে খুব বাজে ব্যবহারের সম্মুখীন হই, তখন খুব স্বাভাবিকভাবেই কিন্তু আমরা অনেক রেগে যাই। রাগের মাথায় এমন কিছু একটা আমরা করে বসি যাতে মানুষ হিসেবে নিজেরাই অনেক ছোট হয়ে যাই আমরা, এবং অনেক অনর্থক বিপদও কিন্তু তার সঙ্গে আমরা নিজেদের প্রতি ডেকে আনি। তাই রাগকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে আমাদেরকে অবশ্যই। খুবই নেতিবাচক এই মানসিক অনুভূতি থেকে বাঁচার প্রধান উপায় হলো ক্ষমাশীল হয়ে ওঠা। আমার সাথে কেউ খুব বাজে কাজ করেছে, তাই আমি তার উপর মনে মনে রাগ পুষে রাখব, সুযোগ খুঁজব যে তার কাজের প্রতিশোধ নেওয়ার, তাকে উচিত শিক্ষা দেওয়ার। এই ধরনের মানসিকতা যদি আমরা নিজেদের মধ্যে পোষণ করে রাখি, তাতে কিন্তু যা হয় যে আমি নিজেই কিন্তু নিজের সবচেয়ে বড় ক্ষতিটা করে ফেলছি। কেননা প্রতিহিংসা পরায়ণ মনোভাব কিন্তু আমার রাতের ঘুম কেড়ে নেবে, মনের যাবতীয় ইতিবাচক অনুভূতিগুলোকে অকেজো করে ফেলবে। তাই আমার সবচেয়ে যুক্তিযুক্ত কাজ যেটা আমার করা উচিত, সেটা হচ্ছে তার প্রতি প্রতিশোধ নেওয়ার চেষ্টা না করে তাকে ক্ষমা করে দেওয়া, এবং এর মাধ্যমে নিজের মনকে কলুষতার হাত থেকে রক্ষা করা। তবে এটা সত্যি যে এ ধরনের কথা বলাটা যত সহজ, হয়তো প্রয়োগ করাটা অতটাই কঠিন। কিন্তু আমরা যদি নিজের মনকে ওরকমভাবে তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেকটাই আনন্দময় হয়ে উঠবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, আমাদের একটি বড় সমস্যা হলো যে আমরা বিপক্ষ মতকে একবারেই সহ্য করতে পারি না। আমাদের প্রত্যেকের নিজস্ব আদর্শ, মূল্যবোধ, নৈতিকতার জায়গা আছে এবং থাকবেও, এবং আমরা সবসময় সেগুলোকে আঁকড়ে ধরে রাখতে চাই। এতে কোনো সমস্যা কিছু ছিল না যদি না আমরা আমাদের আদর্শ, মূল্যবোধ, নৈতিকতার বিরোধী কারোর উপর অকারণে অগ্রাসী হয়ে উঠে না পড়তাম। খুব সহজভাবেই ভাবতে আমরা পারি যে এটা মাথায় রাখতে হবে যে সঠিক ভুল এগুলো তো খুবই আপেক্ষিক একটা বিষয়। মানে আমার কাছে যা সঠিক অন্যের কাছে তা ভুল লাগতেই পারে, আবার অন্যের সঠিকতাকেও কিন্তু আমার কাছে ভুল মনে হতে পারে। এর কারণ তার আর আমার মানসিকতার পার্থক্য। এখন আমি তো চাইলেই তাকে আমার মতো মানসিকতার অধিকারী করে তুলতে পারবো না, তাই সেটি নিয়ে আমার বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। আমি সর্বোচ্চ যেটি করতে পারি তা হলো একটি গঠনমূলক বিতর্কের ক্ষেত্র কিন্তু তৈরি করা যেতে পারে, অর্থাৎ এমন একটি আবহ তৈরি করা যেখানে আমিও আমার মতটাকে তুলে ধরতে পারবো, আবার আরেকটি মানুষ সেও কিন্তু তার মতকে তুলে ধরতে পারবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ভালোবাসি মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমি যদি একা একাই সফলতার সিঁড়ি বেয়ে এগিয়ে যেতে চাই বা এগিয়ে যাই, আমার আশেপাশে সবাইকে অনেক পিছনে ফেলে দিই, তাতে আমার কি খুব বেশি লাভ আছে? এই প্রশ্নটা আমাদের মনে জাগতেই পারে, কিন্তু তেমন কিন্তু লাভ নেই। কারণ তখন আমি হয়তো অনেক খ্যাতি সম্মান প্রতিপত্তির মালিক হয়ে উঠবো ঠিকই, কিন্তু আমার আপনজনেরা বা আমার সাথে যারা একই সঙ্গে ছিল তাদের সঙ্গে একটা দূরত্ব কিন্তু আমাদের তৈরি হতে পারে। সেই দূরত্ব অতিক্রম করে আমরা কিন্তু দেখতে পারি যে তারা আমাদের কাছে পৌঁছতে পারছে কিনা। যদি তারা না পৌঁছতে পারে, তাহলে কিন্তু দিন শেষে দেখা যাবে যে সাফল্যের শিখরে পৌঁছেও আমি কিন্তু বড্ড একা নিঃসঙ্গ একটা মনোভাবে আক্রান্ত একটা মানুষ। সাফল্য মণ্ডিত এই জীবনেও কিন্তু খুব হতাশার আর অবসাদের দিন কিন্তু চলে আসতে পারে। এই কারণেই শুধু নিজেকে নিয়ে পড়ে থেকে কোনো কিন্তু কাজের কথা হবে না। সাহায্যের হাত কিন্তু আমাদের বাড়িয়ে দিতে হবে আশেপাশের সব কটা মানুষের দিকে। এমন নয় যে আমাদের পক্ষে মানে সম্ভব যে সবার জন্য কিছু না কিছু করা, সেটা আমি বলছি না। কারণ মানুষ হিসেবে অবশ্যই আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমরা চেষ্টা করতে পারি অন্তত যে দশজন যদি আমাদের কাছে সাহায্য চায়, এর মধ্যে যদি আমরা একজনকেও ভালোভাবে সাহায্য করতে পারি, সেটা কিন্তু নিহাতি কিছু কম বিষয় নয়।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হেমন্ত প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

পূর্ব ইউরোপের আকাশ ছাড়িয়ে বিমান কিছু দক্ষিণে যেতেই অস্ট্রিয়ান আল্পসের বরফ ঢাকা পাহাড় চূড়াগুলো দেখা গেল। এপ্রিল মাস, শীত চলে গিয়েছে, ইউরোপের দক্ষিণাংশে ঠান্ডা বেশ কম। বিমান থেকে দেখা গেল আল্পসের যে চূড়াগুলো কম উঁচু তাদের বরফ প্রায় গলে গিয়েছে। বেলা 1:10 নাগাদ আমার ফ্লাইটটা রোমের ফিউমিসেনো লিওনার্দো দ্য ভিনসি এয়ারপোর্ট অবতরণ করল। ফিউমিসেনো এয়ারপোর্ট ভূমধ্যসাগরের খুব কাছেই, তাই ল্যান্ড করার কিছু সময় আগে থেকেই ভূমধ্যসাগরের প্রায় ঢেউহীন শান্ত জলরাশি নজরে এলো। আমাদের সঙ্গে বেশি কিছু ব্যাগেজ ছিল না এবং এয়ারপোর্টে বিশেষ কোনো রকমের চেকিংও হলো না, তাই বেশ তাড়াতাড়ি বিমানবন্দর থেকে বাইরে বেরিয়ে পড়া গেল। হ্যাঁ, আজ আমরা ঘুরবো আর শুনবো রোমের কথা, তবে তার আগে শুনে নেব তিনটে খুব সুন্দর গান, যে গান শুনে আপনিও গুনগুনিয়ে উঠবেন আপন মনে। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি রোম। ফিউমেসেনো লিওনার্দো দ্য ভিনসি এয়ারপোর্ট থেকে বেরোবার সময় এক্সিট ওয়েতে রাখা ডিসপ্লে বোর্ডের নির্দেশিকাতে মেট্রো স্টেশনে যাওয়ার পথ নির্দেশ অনুসরণ করে আরও অনেক যাত্রীর সঙ্গে এয়ারপোর্ট মেট্রো স্টেশনে পৌঁছলাম। এখানে মেট্রো ট্রেন ধরে রোমা টার্মিনি বা রোমের সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে যাওয়া যায়। এই মেট্রো স্টেশনটি একদমই রোম এয়ারপোর্টের সংলগ্ন। সেখানে পৌঁছে টিকিট ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটতে গিয়ে ঠিকমতো বুঝতে না পেরে আমি একটু হকচকিয়ে গেলাম। আসলে একটু অন্যরকম মেশিনটা, তবে সাথে সাথেই আমার অসুবিধা বুঝতে পেরে একজন পুলিশ এসে আমায় দেখিয়ে দিল কিভাবে টিকিটটা কাটতে হয়। তারপর সেই টিকিট কেটে ইলেকট্রনিক গেটের মেশিনে পাঞ্চ করে ভ্যালিডেট করানোর পর গেটটা খুললে আমরা প্রবেশ করতে পারলাম। প্ল্যাটফর্মে যে সুন্দর দেখতে ট্রেনটা দাঁড়িয়ে আছে তার নাম লিওনার্দো এক্সপ্রেস। আমরা ট্রেনে উঠে সিটে বসার অল্প সময়ের মধ্যেই সমস্ত আসনগুলো ভর্তি হয়ে গেল। এটি একটি প্রথম শ্রেণীর ট্রেন বলে উল্লেখ থাকলেও এবং ভাড়া প্রথম শ্রেণীর হলেও ট্রেনটিতে কিন্তু বিশেষ কোনো সুবিধা নজরে পড়ল না। এ যেন আমাদের কলকাতার মেট্রো রেলেরই মতন অবস্থা। আসার আগে শুনেছিলাম এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাস ধরে রোম গেলে প্রতিজনের বাস ভাড়া 6 ইউরো করে লাগে, সেখানে মেট্রো ভাড়া 14 ইউরো। কিন্তু অজানা জায়গা বলে বিশেষ ঝুঁকি নিতে বাসে যাওয়া হলো না, কারণ বাসে গেলে বাস স্ট্যান্ড থেকে আমাদের থাকার জায়গা মানে ওই হোটেলটায় যেতে অসুবিধা হতে পারে, একথা চিন্তা করে ট্রেনে যাওয়াই স্থির করেছিলাম। শোনাবো আমার এই রোম ট্যুরের কথা, তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। এক্ষুনি ফিরে আসছি আমি, ঘুরবো আমরা রোম। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি রোম। এয়ারপোর্ট থেকে রোমা টার্মিনির দূরত্ব 31 কিলোমিটার। এয়ারপোর্ট যেহেতু শহর থেকে পশ্চিমে অবস্থিত, তাই ট্রেন পশ্চিমের দিক থেকে কিছুটা ঘুরে পূবের দিকে এগিয়ে চলল। রেলপথের দুদিকে বিস্তীর্ণ ঘমের ক্ষেত, সরিষার ক্ষেত, ঢেউ খেলানো শস্যক্ষেত্র ও উঁচু নিচু টিলাভূমির মাঝ দিয়ে ট্রেন রোম নগরীর দিকে এগিয়ে চলেছে। ভূমধ্যসাগরীয় আবহাওয়া অঞ্চলে অবস্থিত হওয়ার জন্য ইউক্যালিপটাস, খেজুর, করবি ইত্যাদি অনেক চেনা গাছ নজরে এলো। রোমের শহরতলি শুরু হতেই অজস্র ফ্ল্যাট বাড়ি আর হাইরাইজ দেখা যেতে লাগলো। রেলের টাইম টেবিলে রোম এয়ারপোর্ট থেকে রোম সেন্ট্রাল স্টেশনে পৌঁছবার জন্য মোট 25 মিনিট সময় নির্ধারিত থাকলেও আমাদের ট্রেনটি আরও 10 মিনিট বেশি সময় নিয়ে 3:35 নাগাদ রোমা টার্মিনি স্টেশনে পৌঁছল। আমরা প্রধান গেট দিয়ে স্টেশন চত্বরে বেরিয়ে এলাম। সেখানে মাটির নিচে রোম নগরীর যাত্রী পরিবহনের মেট্রো স্টেশন এবং উপরে বাস স্ট্যান্ড রয়েছে। আমরা স্টেশনের ডান পাশে ভিয়া মার্সেলা নামক প্রশস্ত রাস্তা ধরে হেঁটে আমাদের হোটেলে এসে পৌঁছলাম। পায়ে হেঁটে আসার সময় আমাদের বাঁদিকে দেখতে পেলাম রোমের বহু পুরনো সুদীর্ঘ ও সুউচ্চ সুরক্ষা প্রাচীর অরেলিয়ান ওয়াল। 271 থেকে 275 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে রোমান সম্রাট অরেলিয়াস ও প্রবাসের শাসনকালে শহরের সুরক্ষার জন্য চুন, সুরকি ও পাতলা ইট দ্বারা 11 ফুট পুরু ও 26 ফুট উচ্চ এই অরেলিয়ান প্রাচীর তৈরি করা হয়। সেই সময় সিটি অব 7 হিলস মানে এই রোম শহরের চতুর্দিকে এই প্রাচীর দিয়ে ঘেরা ছিল। রোম সাম্রাজ্যের পতনের পরে এই প্রাচীরের বেশিরভাগ অংশই ধ্বংস করা হয়েছে। রাস্তার মোড়ে পৌঁছে আমরা বাঁদিকের অরেলিয়ান প্রাচীরের গেটের মতন খোলা স্থান দিয়ে কিছুটা এগিয়ে আমাদের হোটেলে পৌঁছলাম। এবার চটপট ফ্রেশ হয়ে আরও একটু খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে বেরোনোর জন্য একদম রেডি। তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান, আর গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি রোম। এখন প্রায় 4:30 বাজে, হোটেল থেকে বাইরে বেরিয়ে পড়লাম আমরা। রোমা টার্মেনি রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে ভিয়া মার্সালা রোড ধরে এগিয়ে পরপর কয়েকটি রাস্তা পার হয়ে ভিয়া ডেলের রাস্তায় চলতে চলতে সামনে দেখি এক বয়স্ক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, কেমন যেন একটু অন্যমনস্ক হয়ে। তাকে ট্রেভি ফাউন্টেন যাওয়ার পথের কথা জিজ্ঞেস করলাম, কিন্তু তিনি মনে হলো শুনতেই পেলেন না, কি একটা যেন ভাবছেন সামনে রাজপথের দিকে তাকিয়ে। খুব অদ্ভুত লাগলো। এবার ওনার কাঁধে আলতো করে হাত দিয়ে আবার জিজ্ঞেস করাতে তিনি আমাদের দিকে একটু অবাক হয়ে প্রথমে তাকালেন, তারপর এক গাল হাসি দিয়ে তিনি আমাদের ট্রেভি ফাউন্টেনে যাওয়ার জন্য ওই বড় রাস্তার ডান দিক দিয়ে অপেক্ষাকৃত একটি সরু গলির দিকে আঙুল দেখিয়ে জানালেন, ওই ঢালু গলির পথ ধরে গেলে তাড়াতাড়ি ট্রেভিতে পৌঁছানো যাবে। দুই পাশে উঁচু বাড়ির মাঝে ওই ঢালু ও অপ্রশস্ত গলির পথ দিয়ে প্রায় 5-7 মিনিট হাঁটার পর দেখলাম একটা জায়গায় বহু লোকের সমাগম। এখানে রাস্তার গায়ে খোলা রেস্তোরাঁতে বহু লোক চেয়ারে বসে খাচ্ছেন, আবার অন্যদিকে রাস্তায় তখন স্কুলের ইউনিফর্ম পরা একদল স্টুডেন্ট তাদের টিচারের সঙ্গে এগিয়ে চলেছে। অল্প দূরেই তিনটে রাস্তার সংযোগস্থলে ট্রেভি ফন্তানা বা ট্রেভি ফোয়ারা দেখতে পেলাম। ট্রেভি কথাটার অর্থ তিন রাস্তার মোড়। এখানে বেশ পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেল, সকলেই ট্রেভি ফোয়ারা ও তার স্থাপত্যের ছবি তুলতে ব্যস্ত। আমাদের ঠিক পাশেই দুজন লোককে নিজেদের ভিতর উর্দুতে কথা বলতে শুনলাম, আর ওনাদের কথা থেকে বুঝলাম যে তারা পাকিস্তানের লাহোর থেকে এসেছেন। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা মজার ব্যাপার লক্ষ্য করা গেল, ট্রেভি ফাউন্টেনের জলে বহু মানুষ খুচরো মুদ্রা ফেলছে। ডান হাতে মুদ্রাটি দিয়ে বাম বাহুর উপর দিকে ঘুরিয়ে মুদ্রাটি জলে ফেলা হচ্ছে। লোকের বিশ্বাস এই রকম করে ট্রেভির জলে মুদ্রা ফেললে পুনরায় রোমে ফিরে আসা যায়। তবে আমি এই বিশ্বাসের বশবর্তী হয়ে কোনো মুদ্রা জলে ফেলিনি, সুতরাং হয়তো আর কোনো দিনই আমার এই রোমে আসা হবে না। এই ট্রেভি ফাউন্টেনটি সুসজ্জিত ব্যারাক স্থাপত্যের একটি উৎকৃষ্ট নমুনা। এই স্থাপনাটি প্রায় 86 ফুট উঁচু এবং 161 ফুট প্রশস্ত। রোম নগরীর ব্যারাক ফোয়ারাগুলির মধ্যে সবথেকে বৃহত্তম এই ফোয়ারেটি পৃথিবীর জনপ্রিয় দর্শনীয় বস্তুগুলির মধ্যে অন্যতম। এর মূল নকশাকারী ইটালিয়ান শিল্পীরা হলেন নিকোলা সালভি এবং পান্নিনি। 1762 খ্রিস্টাব্দে এর নির্মাণ কার্য সমাপ্ত হয়। এতে একটি বিজয় তোরণের ন্যায় স্থাপত্যের নিচে ওসেনাস বা মহাসাগরের মূর্তি রয়েছে, যার বাম দিকে যে মূর্তিটা আছে সেটার নাম ওয়েলথ বা প্রাচুর্য, এবং ডান দিকে রয়েছে হেলথ বা স্বাস্থ্য। আর আমার এই সফরে আপনি আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ট্রেভি ফাউন্টেন দেখার পর আমরা প্যান্থিওন নামক রোমের একটি বহু পুরানো মন্দির দেখার জন্য গেলাম। আমাদের যাওয়ার পথের মাঝে একটা বড় রাস্তায় ট্যুরিস্টদের জন্য বিক্রি সামগ্রীর একটি দোকানের দোকানদারকে দেখে আমার মনে হলো বাঙালি। ভাবলাম ডাইরেক্ট বাংলায় কথা বলে দেখি, যদি বাঙালি হয় তাহলে উত্তর ঠিক দেবে, আর না হলে তখন ইংলিশে জিজ্ঞেস করব। ওর সামনে দাঁড়িয়ে সোজা সুজি বাংলাতেই জিজ্ঞেস করলাম, প্যান্থিওন কোন দিকে? ছেলেটি অবাক চোখে তাকালো কয়েক সেকেন্ড, আর তারপর একটা রাস্তার দিকে আঙুল দিয়ে পরিষ্কার বাংলায় বলল, ওই রাস্তায় 2-3 মিনিট হাঁটলেই প্যান্থিওন পেয়ে যাবেন। ছেলেটাকে ধন্যবাদ জানিয়ে সামনের রাস্তায় হাঁটতে হাঁটতে কিছুক্ষণ আগের কথা ভেবে আমার নিজেরই হাসি পাচ্ছিল। কিছু পরেই আমরা প্যান্থিওনে পৌঁছালাম। প্যান্থিওন হলো 2000 বছর আগে রোমান আমলে তৈরি সর্পদেবতার মন্দির, মানে সাপের মন্দির। পরবর্তীকালে খ্রিস্ট ধর্মের আগমনের পর 7ম শতাব্দী থেকে এটি গির্জা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্যান্থিওনের করিডোর বা সামনের বারান্দাটিতে সারিবদ্ধ উচ্চ স্তম্ভের অনেক সারি রয়েছে। প্রথম সারিতে গ্রানাইট পাথরের তৈরি 8টি উঁচু থাম এবং তার পিছনে 2 সারিতে 4টি করে আরও মোট 8টি থাম রয়েছে। এই থাম দিয়ে ঘেরা বারান্দার ছাদটার ওপরে মুকুটের মতন ত্রিকোণার একটা পেডিমেন্ট রয়েছে। রোমান সম্রাট আগস্টাসের সময় সেনাপতি এবং রাজনীতিক মার্কাস এই স্থানে একটি মন্দির তৈরি করান। পরে পুরনো মন্দিরটা আগুনে বিনষ্ট হলে ওই জায়গাতেই 113-125 খ্রিস্টাব্দের মধ্যে রোম সম্রাট ট্রাজান ও হাড্রিয়ানের শাসনকালে প্যান্থিওনের বর্তমান ইমারতটি নির্মাণ করা হয়। চুন, সুরকি ও পাতলা ইট দিয়ে তৈরি গম্বুজযুক্ত এই বিশাল গোলাকার স্থাপনাটির বাইরে দেওয়ালের প্লাস্টার প্রায় উঠে গিয়েছে। সম্ভবত 126 খ্রিস্টাব্দে এটি দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গিত করা হয়। আমার এই রোমান অভিযানটি, মানে রোমের এই ট্যুরটা, পুরোটাই সম্ভব করেছিল গ্লোম অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। কি আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100 136126 অথবা 8335052001 অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

রয়েছে সংযুক্ত ইতালির প্রথম সম্রাট ভিক্টর ইমানুয়েল দ্বিতীয় এবং হাম্বার্ট প্রথমের সমাধি। প্যান্থিওনের পোশাকি নাম সান্তা মারিয়া রোতান্দা এবং সম্মুখের চত্বরটির নাম পিয়াজা দেলা রোতান্দা। গ্রানাইট প্রস্তরের নির্মিত ওবেলিস্কটি মিশর সম্রাট দ্বিতীয় রামেসেস কর্তৃক হেলিওপলিস নগরীতে রা মন্দিরের সম্মুখে স্থাপিত হয়েছিল। পরবর্তীকালে রোম কর্তৃক বিজিত মিশর দেশ থেকে আনিত হওয়ার পর এই স্তম্ভটি প্রথমে সান্তা মারিয়া মিনার্ভার নিকটে আইসিস মন্দিরের সম্মুখে রাখা হয়েছিল। বহু স্থান পরিবর্তনের পর স্তম্ভটি বর্তমান স্থান পিয়াজা ডেলা রোটান্ডায় স্থাপন করা হয়। প্যান্থিয়ন দেখার পর আমরা এর পেছনের দিকে অবস্থিত সান্তা মারিয়া চার্চটা দেখতে গেলাম। এই চার্চের সামনের চত্বরে একটি ছোট ওবেলিস্ক এবং একটি সাদা হাতির মূর্তি রয়েছে। এর প্রবেশ দরজা দিয়ে ভিতরে ঢুকে একটু আশ্চর্য হলাম, কারণ মাত্র 60-70 ফুট দূরের প্যান্থিয়ন লোকে লোকারণ্য থাকলেও এখানে মাত্র 3-4 জন দর্শককে দেখতে পাওয়া গেল। অথচ আমি শুনেছিলাম এই চার্চে মাইকেল অ্যাঞ্জেলোর একটি বিখ্যাত শিল্পকর্ম রাইজ ইন ক্রাইস্ট রয়েছে। আমরা ভিতরে প্রবেশ করে দেখি আলো আধারির পরিবেশ। আমার ধারণা ছিল রাইজ ইন ক্রাইস্ট হয়তো দেওয়ালচিত্র বা ফ্রেস্কো হবে, তাই চার্চের ভেতরে অল্প আলোতে চারিদিকে দেওয়াল জানলা ও সিলিংয়ে যে কিছু চিত্র রয়েছে আতিপাতিভাবে সেগুলোকে দেখে আন্দাজ করার চেষ্টা করছিলাম। কিন্তু আমি শিল্পী বা শিল্পবোদ্ধা নই, তাই ছবি দেখে আন্দাজ করে কিছুই বুঝতে পারা অসম্ভব মনে হলো। তাছাড়া ভিতরে অল্প আলোতে দেখতে খুব অসুবিধা হচ্ছিল। আমাদের পিছনে এক প্রবীণ বিদেশি দম্পতি ওই চার্চের ভিতরে ঘুরে ঘুরে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। আমি তাদের মাইকেল অ্যাঞ্জেলোর ওই কীর্তিটার কথা বললাম, কিন্তু তাদের মুখ দেখে মনে হলো তারা এ সম্বন্ধে খুব একটা জানেন না। তবে কয়েক মিনিট পরে একটি ফলক দেখে তারা আমার দৃষ্টি আকর্ষণ করে রাইজ ইন ক্রাইস্ট নামক যীশু খ্রিস্টের ক্রুসিফাইড পাথরের বিখ্যাত মূর্তিটা দেখালেন। অপূর্ব মূর্তির পায়ের সামনে এক সারি মোমবাতি জ্বলছে। এই সন্ধেবেলায় গির্জার আলো আধারির পরিবেশে এই বিখ্যাত শিল্পকর্মটির দর্শক তখন আমরা মাত্র 4 জন। এই অদ্ভুত সুন্দর পরিবেশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম আমি, তারপর বেরিয়ে আসলাম ওখান থেকে। রোম ঘুরবো আমরা, তবে এখন তার আগে শুনে নেব পরপর 3টে গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

কষা জাম বেগুনি জিভ নুনের মোড়ক, জামনে দোলনা খানা ঝুলছে ফাঁকা, কষা জাম বেগুন।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

কোন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ব্রেকের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আপনি আছেন রেডিও বাংলানেট ডট কমে, আর শুনছেন আমার সাথে আপনার সবথেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। মারিয়া সোপরা মিনারভা থেকে বেরিয়ে আমরা ফিউমি ফাউন্টেন দেখার জন্য এগিয়ে চললাম। ওই জায়গাটার নাম পিয়াজা নাভোনা, যদিও সেটা প্যান্থিয়ন থেকে খুব একটা বেশি দূরে নয়। কয়েকটি রাস্তা পার হয়ে কর্সো ডেল রেনা সেমেন্তোক নামক বড় রাস্তাটির পর একটি সরু গলি ধরে একটু এগোতেই পিয়াজা নাভোনা চত্বরে পৌঁছলাম। পিয়াজা নাভোনা নামক এই চত্বরটি খ্রিস্টীয় প্রথম শতকে পুরাতন ডোমিশিয়ান স্টেডিয়ামের উপর স্থাপিত হয়। পুরাতন স্টেডিয়ামটা 80 খ্রিস্টাব্দে রোমান সম্রাট টিটিয়ান ফ্লেভিয়াস ডোমিনিশিয়ান কর্তৃক রোম নগরীর জনগণের প্রতি উপহার হিসেবে প্রদত্ত হয়েছিল। এটি মূলত অ্যাথলেটিক্স প্রতিযোগিতার স্থান হিসেবে ব্যবহৃত হয়। এই চত্বরটি সার্কাস আগনোলিয়া বা ক্রীড়া প্রতিযোগিতার খোলা মাঠ হিসেবে পরবর্তীকালে রোমের মানুষেরা ব্যবহার করতেন। আর এখানেই ফন্তানা দেই কোয়াত্রো ফিউমি বা চারটে নদীর ফোয়ারা নামক বিখ্যাত শিল্পকর্মটি অবস্থিত। পোপ ইনোসেন্ট টেন তার আদেশে বিখ্যাত শিল্পী বার্নিনি কর্তৃক 1651 খ্রিস্টাব্দে এর নকশা প্রস্তুত হয়। পোপের প্রাসাদ প্যালেজিয়া পামফিলির ঠিক সামনের চত্বরে একটি বিশাল গামলা আকৃতির ভিত্তিভূমির উপর বিরাট একটা শ্বেত ট্র্যাভেন্টাইন চুনাপাথরের উপর পৃথিবীর চারটি মহাদেশের বিখ্যাত চারটি নদী দেবতার মূর্তির ভাস্কর্য তৈরি করা হয়েছে। এই প্রকারের চুনাপাথর খনিজ জলের উষ্ণ প্রসবনে ক্যালসিয়াম কার্বনেট বা চুন জমা করে তৈরি করা হয়। বৃহৎ পাথরটির মধ্যস্থলে একটি মিশরীয় ওবেলিস্ক ও সেটির চারপাশে পৃথিবীর চারটে মহাদেশের প্রতিরূপ হিসেবে ওই মহাদেশগুলির চারটি প্রধান নদী দেবতার মূর্তি তৈরি করে রাখা হয়েছে। প্রতিটি নদী দেবতার মূর্তির পাদপীঠ থেকে আলাদাভাবে জল প্রবাহ বয়ে চলেছে। প্রধান নদীগুলির মূর্তিরূপ তৈরি করে ওই সকল মহাদেশের উপর খ্রিস্ট ধর্ম জগতের গুরু পোপের প্রভুত্বের কথা প্রতীক রূপে কল্পিত হয়েছে। এই ভাস্কর্যটির এক পাশে আফ্রিকার নীল নদী এবং এশিয়ার গঙ্গা, আর অপর পাশে ইউরোপের ড্যানিউব ও আমেরিকার রিও দি লা প্লাতার প্রতিমূর্তি রয়েছে। এখানে দেখলাম সব সময় দর্শনার্থীর ভিড় লেগে রয়েছে। দেখব আরও অনেক কিছু, ঘুরব রোমের আনাচে কানাচে। ফিরে আসছি জাস্ট একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

পিয়াজা নাভোনা চত্বরের দক্ষিণ প্রান্তে অবস্থিত ফন্তানা দেল মোরো ফোয়ারা দেখতে চললাম। এখানে চারিদিকে চারটি ট্রাইটন পরিবৃত্ত হয়ে ডলফিনের সঙ্গে মল্লযুদ্ধরত তথা শঙ্খখোলের উপর দণ্ডায়মান একজন মুর অথবা আফ্রিকানের মূর্তি রয়েছে। কল্পিত এই ট্রাইটন হলেন সমুদ্রের বার্তাবহ বা মেসেঞ্জার এবং গ্রিক পুরাণে বর্ণিত সমুদ্র দেবতা পোসেইডন এবং দেবী অ্যাম্ফিট্রিটাইট তার পুত্র। ট্রাইটন হলেন মৎস্যপুরুষ। তার দেহের ঊর্ধ্বভাগ মনুষ্য আকার এবং নিম্নভাগ মাছের আকার। 1575 খ্রিস্টাব্দে গিয়াকোমা দেলা পোর্তা নামক শিল্পী কর্তৃক এর নকশা প্রস্তুত হয়। প্রাথমিক পর্বে ডলফিন বা শুশুক তাকে ঘিরে থাকা চারটি ট্রাইটনের মূর্তি গামলাকৃত এবং বৃহৎ আধারে স্থাপিত করে ভাস্কর্যটি প্রস্তুত করা হয়। পরবর্তী সময় 1653 খ্রিস্টাব্দে বিখ্যাত শিল্পী লোরেনজো বার্নিনি কর্তৃক মুরের মূর্তিটি সংযোজিত হয়। সত্যি অপূর্ব সব ভাস্কর্য গোটা রোম শহরটা জুড়ে ছড়িয়ে আছে। এখান থেকে আমরা প্রায় 1 কিলোমিটার দূরের ক্যাসল সেন্ট অ্যাঞ্জেলো দেখতে যাই। টাইবার নদীর অপর পারে ক্যাসল সেন্ট অ্যাঞ্জেলো অবস্থিত। প্রথম রোমান সম্রাট হাড্রিয়ান কর্তৃক 134 খ্রিস্টাব্দে টাইবার নদীর উপর নির্মিত পন্টে সেন্ট অ্যাঞ্জেলো সেতুর নিকট পৌঁছলাম। ওই সেতুর উপর বেশ কয়েকটি অ্যাঞ্জেল বা দেবদূতের মূর্তি রয়েছে। সেতুর উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় বেশ কয়েকজন বাংলাদেশি হকারকে পশরা বিছিয়ে পর্যটকদের নিকট ছোট ছোট মূর্তি, ছাতা, চাবির রিং, ফটো ইত্যাদি স্মারক বস্তু বিক্রি করতে দেখলাম। দুজনকে জিজ্ঞেস করে জানলাম তারা বাংলাদেশের সিলেট অঞ্চল থেকে এসেছে। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি, তারপর শুনবো আমরা রোমের আরও অনেক কথা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আমাদের দেশের পর্যটন স্থলগুলির মতো রোমেরও প্রত্যেকটি দর্শনীয় স্থলে অনেক হকার দেখতে পাওয়া যায়। এই হকারদের মধ্যে শতকরা 80 জনই বাংলাদেশি, 10 ভাগ আফ্রিকান ও বাকি অন্যান্য দেশের। ইটালিয়ান হকার প্রায় নেই বললেই চলে। এই সেতুর উপর বেশ কিছু সময় দাঁড়িয়ে থেকে তাইবারের শোভা দেখলাম। এই সময় সূর্যদেব অস্তাচলের দিকে ঢলে পড়েছেন। হালকা হলুদ রঙের সূর্যালোকে এক সুন্দর দৃশ্যের অবতারণা হয়েছে। পশ্চিমে কিছু দূরে রোমান ক্যাথলিক ধর্মজগতের প্রধান মন্দির সেন্ট পিটার্স ক্যাথিড্রাল দেখা যাচ্ছে। স্কুলের পাঠ্যপুস্তকে টাইবার নদীর নামটি পড়ে আমার ধারণা হয়েছিল টাইবার একটি বিশাল নদী। প্রায়শই কল্পনার সঙ্গে বাস্তবের মিল হয় না। টাইবার খুব প্রশস্ত নদী না হলেও সবসময় জলে ভর্তি থাকে। জলপূর্ণ টাইবার নদীতে বোটও চলতে দেখলাম। নদীর জলের প্রবাহ ধীর গতিতে থাকার জন্য প্রচুর হাঁস ও অন্য জলচর পাখিদের দেখলাম চড়ে বেড়াচ্ছে। নদীর জলের প্রবাহ ধীর গতিতে থাকার জন্য প্রচুর হাঁস ও অন্য অন্য জলচর পাখিদের দেখলাম চড়ে বেড়াচ্ছে। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই আর শুনে নিই পরপর দুটো আমার খুব প্রিয় গান।

0: করার পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
3: বাঙালি মানে গানের অন্ধভক্ত,
4: কারোর কাছে বাংলা গান মানে জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
5: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
3: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা .com এর নিবেদন হারানো সুর, প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

আমরা এখন টাইবার নদীর ব্রিজটা পার হয়ে ক্যাসেল সেন্ট অ্যাঞ্জেলোর সামনে গিয়ে দাঁড়িয়েছি। ক্যাসেলের মূল ভবনটি গোলাকার এবং এর চারিদিকে বিশাল প্রাচীর দিয়ে ঘেরা। রোমান সম্রাট হাড্রিয়ান কর্তৃক তার নিজের ও তার পরিবারের সমাধি মন্দির হিসাবে 134 থেকে 139 খ্রিস্টাব্দের মধ্যে এই ভবনটির নির্মাণ হয়। 138 খ্রিস্টাব্দে সম্রাট হাড্রিয়ানের মৃত্যুর পর তার চিতাভস্ম এখানেই রক্ষিত হয়। পরবর্তীকালে এই বিশাল স্থাপনাটি দুর্গ হিসেবে ব্যবহৃত হয়। চতুর্দিকে সুউচ্চ পাঁচিল দিয়ে ঘেরা এই কমপ্লেক্সটি এখন সুন্দরভাবে সংরক্ষিত হচ্ছে। এই ভবনের চারিদিকে গাছপালা অনেক, একদম বাগানের মতন। এছাড়াও অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। স্থানীয় ইভিনিং ওয়াকারদের জন্য এটা একটা আদর্শ জায়গা বলা যেতে পারে। ক্যাসেল সেন্ট অ্যাঞ্জেলো দেখার পর আমরা কাছেই ভ্যাটিকান সিটির ভেতরে রোমান ক্যাথলিক ধর্মজগতের সর্বপ্রধান ধর্ম মন্দির সেন্ট পিটার্স গির্জার দিকে এগিয়ে চললাম। তার কিছু পূর্বেই সূর্যাস্ত হয়েছে। তখন রোমের স্থানীয় সময় সন্ধ্যা 8 বাজলেও গোধূলির হালকা আলো তখনও রয়েছে। সেন্ট পিটার্সের দরজা সন্ধ্যা 6:30 সময় বন্ধ হয়ে যায়। তাই সেন্ট পিটার্সের বাইরে একটু সময় ঘোরাঘুরি করে সেদিনকার মতন ভ্রমণ শেষ করে ফেরার রাস্তা ধরলাম। এখন সোজা যাব হোটেলে। সবাই মিলে ঠিক করলাম কাল সকাল সকাল আসব ভ্যাটিকান সিটি ঘুরতে। কি আপনারও যেতে ইচ্ছে করছে নাকি? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 এ, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন এদের করা অসংখ্য আইটিনারি। আর তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালোই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র ওয়েলবাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, মানুষের পক্ষে মানুষ হয়ে ওঠা সব থেকেই কঠিন, গোড়া থেকেই মানুষের পক্ষে কিছুই সহজ নয়, এই কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন উপাসনাগৃহে দুর্লভ অভিবাসনে। তার কথায়, ঈশ্বরের মধ্যে মনকে প্রতিষ্ঠিত করতে পারিনে মন বিক্ষিপ্ত হয়ে যায়, এই কথা অনেকের মুখে শোনা যায়। পারিনে যখন বলি তার অর্থ এই, সহজে পারিনে। যেমন করে নিঃশ্বাস গ্রহণ করছি, কোনো সাধনার প্রয়োজন হচ্ছে না, ঈশ্বরকে তেমন করে আমার চেতনার মধ্যে গ্রহণ করতে পারিনি। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মানুষ হয়ে ওঠা যতই কঠিন হোক, তবু মানুষকে তা পারতেই হবে। যেখানে সে বলবে আমি পারিনে, সেখানেই কিন্তু তার মনুষ্যত্বের ভিত্তি ক্ষয় হয়ে যাবে, তার দুর্গতি আরম্ভ হবে, সমস্তই তাকে পারতেই হবে। আরো কথা গানের উপরে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, মানব জীবনের সবচেয়ে বড় অর্জন কি হতে পারে? প্রভূত অর্থে সম্পত্তির মালিক হওয়া, নাকি বিশ্বব্যাপী খ্যাতি ছড়িয়ে পড়া, কঠিনতম স্বপ্নগুলো পূরণ করতে পারা? মানে এরকম অনেক প্রশ্নই কিন্তু আমাদের মনে হয়তো জাগে, আর কোনোটারই গুরুত্ব খুবই কম নয়। কিন্তু আমরা যেহেতু মানুষ, তাই আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জনটি হলো একজন ভালো মানুষ হয়ে ওঠা, অর্থাৎ এমন একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা যার নিজের ব্যাপারে মনে কোনো খেদ থাকবে না, আবার অন্যরাও নির্দ্বিধায় বলে দেবে যে হ্যাঁ, তুমি একজন ভালো মানুষ। কিন্তু কিভাবে হওয়া যায় একজন সত্যিকারের ভালো মানুষ? কিংবা প্রশ্ন জাগতে পারে যে সত্যিকারের ভালো মানুষ হওয়া কি আদৌ সম্ভব? সে নিয়ে অবশ্যই কথা বলবো আজকে প্রবাসী মন অনুষ্ঠানে। সঙ্গে থাকুন।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। আর কিছুক্ষণ আগে যেরকম আপনাকে বলছিলাম যে অনেক রকমের প্রশ্ন মানুষের মনে জাগে যে কিভাবে আমরা ভালো মানুষ হয়ে উঠতে পারি, কিংবা সত্যিকারের ভালো মানুষ হয়ে ওঠা কি আদৌ সম্ভব। অনেকেরাই হয়তো মনে করেন যে না, আজকের দিনে হয়তো পরিপূর্ণভাবে ভালো মানুষ হয়ে ওঠা একদমই সম্ভব নয়, আর ভালো মানুষ হয়ে এই সমাজ সংসারে টিকে থাকাও একদম সম্ভব নয়। কিন্তু জানেন কি, এই কথাটা কিন্তু সত্যি নয়। ভালো মানুষ হওয়া অতটা কঠিন কিছু নয়, চাইলেই কিন্তু আমরা একজন ভালো মানুষ হয়ে উঠতে পারি। তার জন্য কিছু কিছু বৈশিষ্ট্য লাগে, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে যে নিজেকে ভালোবাসতে শেখা। মানে আপনারা হয়তো ভাবছেন যে এও কি সম্ভব, কারণ এতদিন আমরা সকলেই শুনে এসেছি যে ভালো মানুষরা নিজেকে নিয়ে ভাবে না একদমই, তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয় পরের জন্য। সে কথা অবশ্যই সত্য, কিন্তু মূল বিষয়টা হলো সবসময় পরোপকার করতে হবে মানে এইটা নয় যে নিজেকে আমরা অবহেলা করব। বরং নিজেকে ভালোবাসতে পারাই হলো ভালো মানুষ হয়ে ওঠার প্রথম সোপান।

আর বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা, ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খইর ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালির

0: বলো বক, আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে।
1: বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কথায় আছে যে যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রথম প্রয়োজন কিন্তু সমস্যাটিকে শনাক্ত করা এবং সেটি যে আসলেই একটি সমস্যা সেটাকে স্বীকার করে নেওয়া। কারণ আমরা যতই কোনো সমস্যার কারণে কষ্ট পাই না কেন, ওই সমস্যার মূলটা যদি আমরা খুঁজে না পাই কিংবা খুঁজে পাওয়ার পরেও মন থেকে তা মানতে না চাই, তাহলে তো সমাধানের পথ বের করা অসম্ভব হয়ে পড়বে। ঠিক এই কথাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর এই একই কথা প্রযোজ্য কোনো মানুষের ব্যক্তিত্বের ক্ষেত্রেও। এই কথা অনস্বীকার্য যে মানুষ হিসেবে আমরা কেউই শতভাগ পারফেক্ট নই। আমাদের সকলের মধ্যেই কিন্তু অনেক রকমের দুর্বলতা আছে, অনেক রকমের খামতি আছে। এখন আমরা যদি চাই সেগুলোকে কাটিয়ে উঠতে, তাহলে সেগুলোকে অস্বীকার করে বা গোপন করে কোনো লাভ নেই। একটি অঙ্কের হিসেব যদি না মেলে, তাহলে খাতা খুলে বারবার হিসেব মেলানোর চেষ্টা করাটা কিন্তু খুবই জরুরি। বই খাতা বন্ধ করে ফেলে রাখলে হিসাব কিন্তু কোনো দিনও মিলবে না। সুতরাং আমাদের ব্যক্তি জীবনেও কিন্তু দুর্বলতাগুলো যেগুলো আমাদের আছে সেগুলোকে চিহ্নিত করে আমাদের কিন্তু সেগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে যদি আমরা ভালো মানুষ হতে চাই।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: সাগর জলে স্নান করে সাজাও লেলো চুলে, বসিয়া ছিলে উপল উপকূলে, শিথিল পীত বাস মাটির পরে কুটিল রেখা লুটিল চারিপাশ, নিরাবরণ বক্ষে তব নিরাভরণ দেহে, চিকন সোনালি ক্ষণ উষা আঁকিয়া দিল স্নেহে, মকর চূড় মুকুট খানি পরি ললাট পরে, ধনুক বান ধরি দক্ষিণ করে দাঁড়ানো রাজ বেশি, কহিনু আমি এসেছি পরদেশি, চমকি ত্রাসে দাঁড়ালে উঠি শিলা আসন ফেলে, শুধালে কেন এলে, কহিনু আমি রেখো না ভয় মনে, পূজার ফুল তুলিতে চাহি তোমার ফুল বনে, চলিলে সাথে হাসিলে অনুকূল, তুলিনু যুথি তুলিনু জাতি তুলিনু চাঁপা ফুল, দুজনে মিলি সাজায় ডালি বসিনু একাশনে, নটরাজেরে পূজিনু এক মনে, কুহেলি গেল আকাশে আলো দিল যে পরকাশি, ধৈর্যটির মুখের পানে পার্বতীর হাসি, সন্ধ্যা তারা উঠিল যবে গিরিশিখর পরে, একেলা ছিলে ঘরে, কটিতে ছিল নীল দুকুল মালতি মালা মাথে, কাঁকন দুটি ছিল দুখানি হাতে, চলিতে পথে বাজায় দিনু বাঁশি, অতিথি আমি কহিনু দ্বারে আসি, তরাস ভরে চকিত করে প্রদীপখানি জেলে, চাহিলে মুখে কহিলে কেন এলে, কহিনু আমি রেখো না ভয় মনে, তনু দেহটি সাজাব তব আমার আভরণে, চাহিলে হাসি মুখে আধ চাঁদের কনকমালা দোলানু তব বুকে, মকর চূড় মুকুটখানি কবরী তব ঘিরে পরায় দিনু শিরে, জ্বালায় বাতি মাতিল সখী দল তোমার দেখে রতন সাজ করিল ঝলমল, মধুর হল বিথুর হল মাধবিনী শিথিনী, আমার তালে তোমার নাচে মিলিল রিনি ঝিনি, পূর্ণ চাঁদ হাসে আকাশ কোলে আলোক ছায়া শিব শিবানী সাগর জলে দোলে, ফুরালো দিন কখন নাহি জানি, সন্ধ্যাবেলা ভাসিল জলে আবার তরিখানি, সহসা বায়ু বকিল প্রতিকূলে, প্রলয় এলো সাগর তলে দারুণ ঢেউ তুলে, লবণ জলে ভরি আধার রাতে ডুবাল মোর রতন ভরা তরি, আবার ভাঙা ভাগ্য নিয়ে দাঁড়ানো দ্বারে এসে, ভূষণহীন মলিন দিন বেশে, দেখিনু আমি নটরাজের দেউল দ্বার খুলি, তেমনি করে রয়েছে ভরে ডালিতে ফুলগুলি, হেরিনু রাতে উতল উৎসবে তরল কলরবে, আলোর নাথ নাচায় চাঁদ সাগর জলে জবে, নীরব তব নম্র নত মুখে আমারই আঁকা পত্র লেখা আমারই মালা বুকে, দেখিনু চুপে চুপে আমারই বাঁধা মৃদঙ্গের ছন্দ রূপে রূপে, অঙ্গে তব হিল্লিয়া দোলে ললিত গীত কলিত কল্লোলে, মিনতি মম শুন হে সুন্দরী আরেকবার সমুখে এসো প্রদীপখানি ধরি, এবার মোর মকর চূড় মুকুট নাহি মাথে, ধনুক বান নাহি আমার হাতে, এবার আমি আনিনি ডালি দক্ষিণ সমীরণে, সাগর কূলে তোমার ফুল বনে, এনেছি শুধু বিনা, দেখো তো চে আমারে তুমি চিনিতে পারো কি।
3: প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, মন থেকে ইতিবাচক হওয়ার কোনো বিকল্প কিন্তু নেই। আমরা যদি মনে মনে সবসময় নেতিবাচকতাকে ধারণ করি, যে কোনো ক্ষেত্রে কেবল নেতিবাচকতাকেই আমরা খুঁজে বেড়ানোর চেষ্টা করি, তাতে কিন্তু মনে মনে আমরা নিজেরাই কষ্ট পাব। ধরুন আমার সঙ্গে এমন কিছু একটা ঘটলো যে কারণে আমার উচিত খুশি হওয়া, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হওয়া, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা, অথচ তা না করে আমি যদি জোর করে ওই ভালো ঘটনার মাঝেও মন্দ কিছু খোঁজার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই এবং কোনো মন্দ একটি দিক অনেক কষ্টে খুঁজে পাইও, তাতে কিন্তু ক্ষতিটা আমারই হবে। কারণ ভালো একটি ঘটনা ঘটায় আমার আনন্দ লাভের কথা ছিল, তার বদলে আমাকে নিজেকে কষ্ট পেতে হচ্ছে, কারণ হচ্ছে আমি নিজেকে কষ্ট দিতে চাইছি। সুতরাং অবশ্যই আমাদেরকে ইতিবাচক দিকটা দেখতেই হবে। তার মানে এই নয় যে খারাপ কাজের মাঝেও ইতিবাচকতা খুঁজে বেড়ানো। যেটি খারাপ সেটি তো সবসময় খারাপ, সেটি সবসময় নিন্দনীয়, এটা আমরা সকলেই জানি। সেরকম কাজকে অবশ্যই ধিক্কার জানাতে হবে, সেগুলোকে বর্জন করতে হবে। এইটুকুও শুধু মাথায় রাখতে হবে যে যেখানে কোনো খারাপের চিহ্ন নেই, জোর করে যেন তার ভিতরেও খারাপ খুঁজতে আমরা না যাই।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে? তুমি যে নিয়েছো বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও তুমি ছবি।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মান অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রাগ একটি খুবই বাজে জিনিস যা কিন্তু একটু একটু করে আমাদেরকে ধ্বংস করে দেয়। যখন আমাদের সাথে খুব খারাপ কিছু ঘটে যা আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না, কিংবা যখন আমরা কারুর কাছ থেকে খুব বাজে ব্যবহারের সম্মুখীন হই, তখন খুব স্বাভাবিকভাবেই কিন্তু আমরা অনেক রেগে যাই। রাগের মাথায় এমন কিছু একটা আমরা করে বসি যাতে মানুষ হিসেবে নিজেরাই অনেক ছোট হয়ে যাই আমরা, এবং অনেক অনর্থক বিপদও কিন্তু তার সঙ্গে আমরা নিজেদের প্রতি ডেকে আনি। তাই রাগকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে আমাদেরকে অবশ্যই। খুবই নেতিবাচক এই মানসিক অনুভূতি থেকে বাঁচার প্রধান উপায় হলো ক্ষমাশীল হয়ে ওঠা। আমার সাথে কেউ খুব বাজে কাজ করেছে, তাই আমি তার উপর মনে মনে রাগ পুষে রাখব, সুযোগ খুঁজব যে তার কাজের প্রতিশোধ নেওয়ার, তাকে উচিত শিক্ষা দেওয়ার। এই ধরনের মানসিকতা যদি আমরা নিজেদের মধ্যে পোষণ করে রাখি, তাতে কিন্তু যা হয় যে আমি নিজেই কিন্তু নিজের সবচেয়ে বড় ক্ষতিটা করে ফেলছি। কেননা প্রতিহিংসাপরায়ণ মনোভাব কিন্তু আমার রাতের ঘুম কেড়ে নেবে, মনের যাবতীয় ইতিবাচক অনুভূতিগুলোকে অকেজো করে ফেলবে। তাই আমার সবচেয়ে যুক্তিযুক্ত কাজ যেটা আমার করা উচিত, সেটা হচ্ছে তার প্রতি প্রতিশোধ নেওয়ার চেষ্টা না করে তাকে ক্ষমা করে দেওয়া, এবং এর মাধ্যমে নিজের মনকে কলুষতার হাত থেকে রক্ষা করা। তবে এটা সত্যি যে এই ধরনের কথা বলাটা যত সহজ, হয়তো প্রয়োগ করাটা অতটাই কঠিন। কিন্তু আমরা যদি নিজের মনকে ওরকমভাবে তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেকটাই আনন্দময় হয়ে উঠবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, আমাদের একটি বড় সমস্যা হলো যে আমরা বিপক্ষ মতকে একবারেই সহ্য করতে পারি না। আমাদের প্রত্যেকের নিজস্ব আদর্শ, মূল্যবোধ, নৈতিকতার জায়গা আছে এবং থাকবেও, এবং আমরা সবসময় সেগুলোকে আঁকড়ে ধরে রাখতে চাই। এতে কোনো সমস্যা কিছু ছিল না যদি না আমরা আমাদের আদর্শ, মূল্যবোধ, নৈতিকতার বিরোধী কারোর উপর অকারণে অগ্রাসী হয়ে উঠে না পড়তাম। খুব সহজভাবেই ভাবতে আমরা পারি যে এটা মাথায় রাখতে হবে যে সঠিক ভুল এগুলো তো খুবই আপেক্ষিক একটা বিষয়। মানে আমার কাছে যা সঠিক অন্যের কাছে তা ভুল লাগতেই পারে, আবার অন্যের সঠিকতাকেও কিন্তু আমার কাছে ভুল মনে হতে পারে। এর কারণ তার আর আমার মানসিকতার পার্থক্য। এখন আমি তো চাইলেই তাকে আমার মতো মানসিকতার অধিকারী করে তুলতে পারবো না, তাই সেটি নিয়ে আমার বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। আমি সর্বোচ্চ যেটি করতে পারি তা হলো একটি গঠনমূলক বিতর্কের ক্ষেত্র কিন্তু তৈরি করা যেতে পারে, অর্থাৎ এমন একটি আবহ তৈরি করা যেখানে আমিও আমার মতটাকে তুলে ধরতে পারবো, আবার আরেকটি মানুষ সেও কিন্তু তার মতকে তুলে ধরতে পারবে।

ভালোবাসি মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমি যদি একা একাই সফলতার সিঁড়ি বেয়ে এগিয়ে যেতে চাই বা এগিয়ে যাই, আমার আশেপাশে সবাইকে অনেক পিছনে ফেলে দিই, তাতে আমার কি খুব বেশি লাভ আছে? এই প্রশ্নটা আমাদের মনে জাগতেই পারে, কিন্তু তেমন কিন্তু লাভ নেই। কারণ তখন আমি হয়তো অনেক খ্যাতি সম্মান প্রতিপত্তির মালিক হয়ে উঠবো ঠিকই, কিন্তু আমার আপনজনেরা বা আমার সাথে যারা একই সঙ্গে ছিল তাদের সঙ্গে একটা দূরত্ব কিন্তু আমাদের তৈরি হতে পারে। সেই দূরত্ব অতিক্রম করে আমরা কিন্তু দেখতে পারি যে তারা আমাদের কাছে পৌঁছতে পারছে কিনা। যদি তারা না পৌঁছতে পারে, তাহলে কিন্তু দিন শেষে দেখা যাবে যে সাফল্যের শিখরে পৌঁছেও আমি কিন্তু বড্ড একা নিঃসঙ্গ একটা মনোভাবে আক্রান্ত একটা মানুষ। সাফল্য মণ্ডিত এই জীবনেও কিন্তু খুব হতাশার আর অবসাদের দিন কিন্তু চলে আসতে পারে। এই কারণেই শুধু নিজেকে নিয়ে পড়ে থেকে কোনো কিন্তু কাজের কথা হবে না। সাহায্যের হাত কিন্তু আমাদের বাড়িয়ে দিতে হবে আশেপাশের সব কটা মানুষের দিকে। এমন নয় যে আমাদের পক্ষে মানে সম্ভব যে সবার জন্য কিছু না কিছু করা, সেটা আমি বলছি না। কারণ মানুষ হিসেবে অবশ্যই আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমরা চেষ্টা করতে পারি অন্তত যে দশজন যদি আমাদের কাছে সাহায্য চায়, এর মধ্যে যদি আমরা একজনকেও ভালোভাবে সাহায্য করতে পারি, সেটা কিন্তু নিহাতি কিছু কম বিষয় নয়।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

আমাদের সিট পড়েছিল বিমানের পিছনের দিকে জানলার পাশে, আর এখানে বসার ফলে জানলা দিয়ে নিচে দৃশ্য দেখার পক্ষে খুব সুবিধা হয়েছিল, কারণ ডানার আড়াল এখানে ছিল না। কোথায় যাচ্ছি? ও আচ্ছা, সেটাই তো বলা হয়নি আপনাদের। আমরা চলেছি এখন রোম, সেই বিখ্যাত নামকরা শহর রোম, যে শহর কিনা এক সময় গোটা ইউরোপ শাসন করত। আকাশটা ছিল পরিষ্কার, তাই পূর্ব ইউরোপের আকাশ ছাড়িয়ে বিমান কিছু দক্ষিণে যেতেই অস্ট্রিয়ান আল্পসের বরফ ঢাকা পাহাড় চূড়াগুলো দেখা গেল। এপ্রিল মাস, শীত চলে গিয়েছে, ইউরোপের দক্ষিণাংশে ঠান্ডা বেশ কম। বিমান থেকে দেখা গেল আলসের যে চূড়াগুলো কম উঁচু, তাদের বরফ প্রায় গলে গিয়েছে। বেলা 1:10 নাগাদ আমার ফ্লাইটটা রোমের ফিউমিসেনো লিওনার্দো দ্য ভিনসি এয়ারপোর্ট অবতরণ করল। ফিউমিসেনো এয়ারপোর্ট ভূমধ্যসাগরের খুব কাছেই, তাই ল্যান্ড করার কিছু সময় আগে থেকেই ভূমধ্যসাগরের প্রায় ঢেউহীন শান্ত জলরাশি নজরে এলো। আমাদের সঙ্গে বেশি কিছু ব্যাগেজ ছিল না এবং এয়ারপোর্টে বিশেষ কোনো রকমের চেকিংও হলো না, তাই বেশ তাড়াতাড়ি বিমানবন্দর থেকে বাইরে বেরিয়ে পড়া গেল। হ্যাঁ, আজ আমরা ঘুরবো আর শুনবো রোমের কথা, তবে তার আগে শুনে নেব তিনটে খুব সুন্দর গান, যে গান শুনে আপনিও গুনগুনিয়ে উঠবেন আপন মনে। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি রোম। ফিউমেসিনো লিওনার্দো দ্য ভিনসি এয়ারপোর্ট থেকে বেরোবার সময় এক্সিট ওয়েতে রাখা ডিসপ্লে বোর্ডের নির্দেশিকাতে মেট্রো স্টেশনে যাওয়ার পথ নির্দেশ অনুসরণ করে আরও অনেক যাত্রীর সঙ্গে এয়ারপোর্ট মেট্রো স্টেশনে পৌঁছলাম। এখানে মেট্রো ট্রেন ধরে রোমা টার্মিনি বা রোমের সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে যাওয়া যায়। এই মেট্রো স্টেশনটি একদমই রোম এয়ারপোর্টের সংলগ্ন। সেখানে পৌঁছে টিকিট ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটতে গিয়ে ঠিকমতো বুঝতে না পেরে আমি একটু হকচকিয়ে গেলাম। আসলে একটু অন্যরকম মেশিনটা, তবে সাথে সাথেই আমার অসুবিধা বুঝতে পেরে একজন পুলিশ এসে আমায় দেখিয়ে দিল কিভাবে টিকিটটা কাটতে হয়। তারপর সেই টিকিট কেটে ইলেকট্রনিক গেটের মেশিনে পাঞ্চ করে ভ্যালিডেট করানোর পর গেটটা খুললে আমরা প্রবেশ করতে পারলাম। প্ল্যাটফর্মে যে সুন্দর দেখতে ট্রেনটা দাঁড়িয়ে আছে তার নাম লিওনার্দো এক্সপ্রেস। আমরা ট্রেনে উঠে সিটে বসার অল্প সময়ের মধ্যেই সমস্ত আসনগুলো ভর্তি হয়ে গেল। এটি একটি প্রথম শ্রেণীর ট্রেন বলে উল্লেখ থাকলেও এবং ভাড়া প্রথম শ্রেণীর হলেও ট্রেনটিতে কিন্তু বিশেষ কোনো সুবিধা নজরে পড়ল না। এ যেন আমাদের কলকাতার মেট্রো রেলেরই মতন অবস্থা। আসার আগে শুনেছিলাম এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাস ধরে রোম গেলে প্রতিজনের বাস ভাড়া 6 ইউরো করে লাগে, সেখানে মেট্রো ভাড়া 14 ইউরো। কিন্তু অজানা জায়গা বলে বিশেষ ঝুঁকি নিতে বাসে যাওয়া হলো না, কারণ বাসে গেলে বাস স্ট্যান্ড থেকে আমাদের থাকার জায়গা মানে ওই হোটেলটায় যেতে অসুবিধা হতে পারে, একথা চিন্তা করে ট্রেনে যাওয়াই স্থির করেছিলাম। শোনাবো আমার এই রোম ট্যুরের কথা, তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। এক্ষুনি ফিরে আসছি আমি, ঘুরবো আমরা রোম। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি রোম। এয়ারপোর্ট থেকে রোমা টার্মিনির দূরত্ব 31 কিলোমিটার। এয়ারপোর্ট যেহেতু শহর থেকে পশ্চিমে অবস্থিত, তাই ট্রেন পশ্চিমের দিক থেকে কিছুটা ঘুরে পূবের দিকে এগিয়ে চলল। রেলপথের দুদিকে বিস্তীর্ণ ঘমের ক্ষেত, সরিষার ক্ষেত, ঢেউ খেলানো শস্যক্ষেত্র ও উঁচু নিচু টিলা ভূমির মাঝ দিয়ে ট্রেন রোম নগরীর দিকে এগিয়ে চলেছে। ভূমধ্যসাগরীয় আবহাওয়া অঞ্চলে অবস্থিত হওয়ার জন্য ইউক্যালিপটাস, খেজুর, করবী ইত্যাদি অনেক চেনা গাছ নজরে এলো। রোমের শহরতলি শুরু হতেই অজস্র ফ্ল্যাট বাড়ি আর হাইরাইজ দেখা যেতে লাগলো। রেলের টাইম টেবিলে রোম এয়ারপোর্ট থেকে রোম সেন্ট্রাল স্টেশনে পৌঁছবার জন্য মোট 25 মিনিট সময় নির্ধারিত থাকলেও আমাদের ট্রেনটি আরও 10 মিনিট বেশি সময় নিয়ে 3:35 নাগাদ রোমা টার্মিনি স্টেশনে পৌঁছল। আমরা প্রধান গেট দিয়ে স্টেশন চত্বরে বেরিয়ে এলাম। সেখানে মাটির নিচে রোম নগরীর যাত্রী পরিবহনের মেট্রো স্টেশন এবং উপরে বাস স্ট্যান্ড রয়েছে। আমরা স্টেশনের ডান পাশে ভিয়া মার্সেলা নামক প্রশস্ত রাস্তা ধরে হেঁটে আমাদের হোটেলে এসে পৌঁছলাম। পায়ে হেঁটে আসার সময় আমাদের বাঁদিকে দেখতে পেলাম রোমের বহু পুরনো সুদীর্ঘ ও সুউচ্চ সুরক্ষা প্রাচীর অরেলিয়ান ওয়াল। 271 থেকে 275 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে রোমান সম্রাট অরেলিয়াস ও প্রবাসের শাসনকালে শহরের সুরক্ষার জন্য চুন, সুরকি ও পাতলা ইট দ্বারা 11 ফুট পুরু ও 26 ফুট উচ্চ এই অরেলিয়ান প্রাচীর তৈরি করা হয়। সেই সময় সিটি অফ 7 হিলস মানে এই রোম শহরের চতুর্দিকে এই প্রাচীর দিয়ে ঘেরা ছিল। রোম সাম্রাজ্যের পতনের পরে এই প্রাচীরের বেশিরভাগ অংশই ধ্বংস করা হয়েছে। রাস্তার মোড়ে পৌঁছে আমরা বাঁদিকের অরেলিয়ান প্রাচীরের গেটের মতন খোলা স্থান দিয়ে কিছুটা এগিয়ে আমাদের হোটেলে পৌঁছলাম। এবার চটপট ফ্রেশ হয়ে আরও একটু খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে বেরোনোর জন্য একদম রেডি। তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান, আর গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন radiobanglanet.com, মন যখন নিরুদ্দেশ।
1: তোমার আমার স্বপ্নগুলো মগ্ন হয়ে আকাশ ছুঁলো,

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি রোম। এখন প্রায় 4:30 বাজে, হোটেল থেকে বাইরে বেরিয়ে পড়লাম আমরা। রোমা টার্মেনি রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে ভিয়া মার্সালা রোড ধরে এগিয়ে পরপর কয়েকটি রাস্তা পার হয়ে ভিয়া ডেলের রাস্তায় চলতে চলতে সামনে দেখি এক বয়স্ক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, কেমন যেন একটু অন্যমনস্ক হয়ে। তাকে ট্রেভি ফাউন্টেন যাওয়ার পথের কথা জিজ্ঞেস করলাম, কিন্তু তিনি মনে হলো শুনতেই পেলেন না, কি একটা যেন ভাবছেন সামনে রাজপথের দিকে তাকিয়ে। খুব অদ্ভুত লাগলো। এবার ওনার কাঁধে আলতো করে হাত দিয়ে আবার জিজ্ঞেস করাতে তিনি আমাদের দিকে একটু অবাক হয়ে প্রথমে তাকালেন, তারপর এক গাল হাসি দিয়ে তিনি আমাদের ট্রেভি ফাউন্টেনে যাওয়ার জন্য ওই বড় রাস্তার ডান দিক দিয়ে অপেক্ষাকৃত একটি সরু গলির দিকে আঙুল দেখিয়ে জানালেন, ওই ঢালু গলির পথ ধরে গেলে তাড়াতাড়ি ট্রেভিতে পৌঁছানো যাবে। দুই পাশে উঁচু বাড়ির মাঝে ওই ঢালু ও অপ্রশস্ত গলির পথ দিয়ে প্রায় 5-7 মিনিট হাঁটার পর দেখলাম একটা জায়গায় বহু লোকের সমাগম। এখানে রাস্তার গায়ে খোলা রেস্তোরাঁতে বহু লোক চেয়ারে বসে খাচ্ছেন, আবার অন্যদিকে রাস্তায় তখন স্কুলের ইউনিফর্ম পরা একদল স্টুডেন্ট তাদের টিচারের সঙ্গে এগিয়ে চলেছে। অল্প দূরেই তিনটে রাস্তার সংযোগস্থলে ট্রেভি ফন্তানা বা ট্রেভি ফোয়ারা দেখতে পেলাম। ট্রেভি কথাটার অর্থ তিন রাস্তার মোড়। এখানে বেশ পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেল, সকলেই ট্রেভি ফোয়ারা ও তার স্থাপত্যের ছবি তুলতে ব্যস্ত। আমাদের ঠিক পাশেই দুজন লোককে নিজেদের ভিতর উর্দুতে কথা বলতে শুনলাম, আর ওনাদের কথা থেকে বুঝলাম যে তারা পাকিস্তানের লাহোর থেকে এসেছেন। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা মজার ব্যাপার লক্ষ্য করা গেল, ট্রেভি ফাউন্টেনের জলে বহু মানুষ খুচরো মুদ্রা ফেলছে। ডান হাতে মুদ্রাটি দিয়ে বাম বাহুর উপর দিকে ঘুরিয়ে মুদ্রাটি জলে ফেলা হচ্ছে। লোকের বিশ্বাস এই রকম করে ট্রেভির জলে মুদ্রা ফেললে পুনরায় রোমে ফিরে আসা যায়। তবে আমি এই বিশ্বাসের বশবর্তী হয়ে কোনো মুদ্রা জলে ফেলিনি, সুতরাং হয়তো আর কোনো দিনই আমার এই রোমে আসা হবে না। এই ট্রেভি ফাউন্টেনটি সুসজ্জিত ব্যারাক স্থাপত্যের একটি উৎকৃষ্ট নমুনা। এই স্থাপনাটি প্রায় 86 ফুট উঁচু এবং 161 ফুট প্রশস্ত। রোম নগরীর ব্যারাক ফোয়ারাগুলির মধ্যে সবথেকে বৃহত্তম এই ফোয়ারেটি পৃথিবীর জনপ্রিয় দর্শনীয় বস্তুগুলির মধ্যে অন্যতম। এর মূল নকশাকারী ইটালিয়ান শিল্পীরা হলেন নিকোলা সালভি এবং পান্নিনি। 1762 খ্রিস্টাব্দে এর নির্মাণ কার্য সমাপ্ত হয়। এতে একটি বিজয় তোরণের ন্যায় স্থাপত্যের নিচে ওসেনাস বা মহাসাগরের মূর্তি রয়েছে, যার বাম দিকে যে মূর্তিটা আছে সেটার নাম ওয়েলথ বা প্রাচুর্য, এবং ডান দিকে রয়েছে হেলথ বা স্বাস্থ্য। আর আমার এই সফরে আপনি আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: যতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ট্রেভি ফাউন্টেন দেখার পর আমরা প্যান্থিওন নামক রোমের একটি বহু পুরানো মন্দির দেখার জন্য গেলাম। আমাদের যাওয়ার পথের মাঝে একটা বড় রাস্তায় ট্যুরিস্টদের জন্য বিক্রি সামগ্রীর একটি দোকানের দোকানদারকে দেখে আমার মনে হলো বাঙালি। ভাবলাম ডাইরেক্ট বাংলায় কথা বলে দেখি, যদি বাঙালি হয় তাহলে উত্তর ঠিক দেবে, আর না হলে তখন ইংলিশে জিজ্ঞেস করব। ওর সামনে দাঁড়িয়ে সোজা সুজি বাংলাতেই জিজ্ঞেস করলাম, প্যান্থিওন কোন দিকে? ছেলেটি অবাক চোখে তাকালো কয়েক সেকেন্ড, আর তারপর একটা রাস্তার দিকে আঙুল দিয়ে পরিষ্কার বাংলায় বলল, ওই রাস্তায় দু তিন মিনিট হাঁটলেই প্যান্থিওন পেয়ে যাবেন। ছেলেটাকে ধন্যবাদ জানিয়ে সামনের রাস্তায় হাঁটতে হাঁটতে কিছুক্ষণ আগের কথা ভেবে আমার নিজেরই হাসি পাচ্ছিল। কিছু পরেই আমরা প্যান্থিওনে পৌঁছালাম। প্যান্থিওন হলো 2000 বছর আগে রোমান আমলে তৈরি সর্বদেবতার মন্দির, মানে সাপের মন্দির। পরবর্তীকালে খ্রিস্ট ধর্মের আগমনের পর সপ্তম শতাব্দী থেকে এটি গির্জা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্যান্থিওনের করিডোর বা সামনের বারান্দাটিতে সারিবদ্ধ উচ্চ স্তম্ভের অনেক সারি রয়েছে। প্রথম সারিতে গ্রানাইট পাথরের তৈরি 8টি উঁচু থাম এবং তার পিছনে দুই সারিতে 4টি করে আরও মোট 8টি থাম রয়েছে। এই থাম দিয়ে ঘেরা বারান্দার ছাদটার ওপরে মুকুটের মতন ত্রিকোণার একটা পেডিমেন্ট রয়েছে। রোমান সম্রাট আগস্টাসের সময় সেনাপতি এবং রাজনীতিক মার্কাস এই স্থানে একটি মন্দির তৈরি করান। পরে পুরনো মন্দিরটা আগুনে বিনষ্ট হলে ওই জায়গাতেই 113-125 খ্রিস্টাব্দের মধ্যে রোম সম্রাট ট্রাজান ও হাড্রিয়ানের শাসনকালে প্যান্থিওনের বর্তমান ইমারতটি নির্মাণ করা হয়। চুন, সুরকি ও পাতলা ইট দিয়ে তৈরি গম্বুজযুক্ত এই বিশাল গোলাকার স্থাপনাটির বাইরের দেওয়ালের প্লাস্টার প্রায় উঠে গিয়েছে। সম্ভবত 126 খ্রিস্টাব্দে এটি দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গিত করা হয়। আমার এই রোমান অভিযানটি, মানে রোমের এই ট্যুরটা, পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। কি আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100 136 126 অথবা 8335052001 অথবা ইমেল করতে পারেন info@globeindia.in।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ব্রেকের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আপনি আছেন রেডিও বাংলানেট ডট কমে, আর শুনছেন আমার সাথে আপনার সবথেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। মারিয়া সোপ্রা মিনারভা থেকে বেরিয়ে আমরা ফিউমি ফাউন্টেন দেখার জন্য এগিয়ে চললাম। ওই জায়গাটার নাম পিয়াজা নাভোনা, যদিও সেটা প্যান্থিয়ন থেকে খুব একটা বেশি দূরে নয়। কয়েকটি রাস্তা পার হয়ে কর্সো ডেল রেনা সেমেন্তোক নামক বড় রাস্তাটির পর একটি সরু গলি ধরে একটু এগোতেই পিয়াজা নাভোনা চত্বরে পৌঁছলাম। পিয়াজা নাভোনা নামক এই চত্বরটি খ্রিস্টীয় প্রথম শতকে পুরাতন ডোমিশিয়ান স্টেডিয়ামের উপর স্থাপিত হয়। পুরাতন স্টেডিয়ামটা 80 খ্রিস্টাব্দে রোমান সম্রাট টিটিয়ান ফ্লেভিয়াস ডোমিনিশিয়ান কর্তৃক রোম নগরীর জনগণের প্রতি উপহার হিসেবে প্রদত্ত হয়েছিল। এটি মূলত অ্যাথলেটিক্স প্রতিযোগিতার স্থান হিসেবে ব্যবহৃত হয়। এই চত্বরটি সার্কাস আগনোলিয়া বা ক্রীড়া প্রতিযোগিতার খোলা মাঠ হিসেবে পরবর্তীকালে রোমের মানুষেরা ব্যবহার করতেন। আর এখানে ফন্তানা দেই কোয়াত্রো ফিউমি বা চারটে নদীর ফোয়ারা নামক বিখ্যাত শিল্পকর্মটি অবস্থিত। পোপ ইনোসেন্ট টেন তার আদেশে বিখ্যাত শিল্পী বার্নিনি কর্তৃক 1651 খ্রিস্টাব্দে এর নকশা প্রস্তুত হয়। পোপের প্রাসাদ প্যালেজিয়া পামফিলির ঠিক সামনের চত্বরে একটি বিশাল গামলা আকৃতির ভিত্তিভূমির উপর বিরাট একটা শ্বেত ট্রাভেন্টাইন চুনাপাথরের উপর পৃথিবীর চারটি মহাদেশের বিখ্যাত চারটি নদী দেবতার মূর্তির ভাস্কর্য তৈরি করা হয়েছে। এই প্রকারের চুনাপাথর খনিজ জলের উষ্ণ প্রসবনে ক্যালসিয়াম কার্বনেট বা চুন জমা করে তৈরি করা হয়। বৃহৎ পাথরটির মধ্যস্থলে একটি মিশরীয় ওবেলিস্ক ও সেটির চারপাশে পৃথিবীর চারটে মহাদেশের প্রতিরূপ হিসেবে ওই মহাদেশগুলির চারটি প্রধান নদী দেবতার মূর্তি তৈরি করে রাখা হয়েছে। প্রতিটি নদী দেবতার মূর্তির পাদপীঠ থেকে আলাদাভাবে জল প্রবাহ বয়ে চলেছে। প্রধান নদীগুলির মূর্তিরূপ তৈরি করে ওই সকল মহাদেশের উপর খ্রিস্ট ধর্ম জগতের গুরু পোপের প্রভুত্বের কথা প্রতীক রূপে কল্পিত হয়েছে। এই ভাস্কর্যটির এক পাশে আফ্রিকার নীল নদী এবং এশিয়ার গঙ্গা, আর অপর পাশে ইউরোপের ড্যানিউব ও আমেরিকার রিও দি লা প্লাতার প্রতিমূর্তি রয়েছে। এখানে দেখলাম সব সময় দর্শনার্থীর ভিড় লেগে রয়েছে। দেখব আরও অনেক কিছু, ঘুরব রোমের আনাচে কানাচে। ফিরে আসছি জাস্ট একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

পিয়াজা নাভোনা চত্বরের দক্ষিণ প্রান্তে অবস্থিত ফন্তানা দেল মোরো ফোয়ারা দেখতে চললাম। এখানে চারিদিকে চারটি ট্রাইটন পরিবৃত্ত হয়ে ডলফিনের সঙ্গে মল্লযুদ্ধরত তথা শঙ্খখোলের উপর দণ্ডায়মান একজন মুর অথবা আফ্রিকানের মূর্তি রয়েছে। কল্পিত এই ট্রাইটন হলেন সমুদ্রের বার্তাবহ বা মেসেঞ্জার এবং গ্রিক পুরাণে বর্ণিত সমুদ্র দেবতা পোসেইডন এবং দেবী অ্যাম্ফিট্রিটাইট তার পুত্র। ট্রাইটন হলেন মৎস্যপুরুষ। তার দেহের ঊর্ধ্বভাগ মনুষ্য আকার এবং নিম্নভাগ মাছের আকার। 1575 খ্রিস্টাব্দে গিয়াকোমা দে লা পোর্তা নামক শিল্পী কর্তৃক এর নকশা প্রস্তুত হয়। প্রাথমিক পর্বে ডলফিন বা শুশুক তাকে ঘিরে থাকা চারটি ট্রাইটনের মূর্তি গামলাকৃত এবং বৃহৎ আধারে স্থাপিত করে ভাস্কর্যটি প্রস্তুত করা হয়। পরবর্তী সময় 1653 খ্রিস্টাব্দে বিখ্যাত শিল্পী লোরেনজো বার্নিনি কর্তৃক মুরের মূর্তিটি সংযোজিত হয়। সত্যি অপূর্ব সব ভাস্কর্য গোটা রোম শহরটা জুড়ে ছড়িয়ে আছে। এখান থেকে আমরা প্রায় 1 কিলোমিটার দূরের ক্যাসল সেন্ট অ্যাঞ্জেলো দেখতে যাই। টাইবার নদীর অপর পারে ক্যাসল সেন্ট অ্যাঞ্জেলো অবস্থিত। প্রথম রোমান সম্রাট হাড্রিয়ান কর্তৃক 134 খ্রিস্টাব্দে টাইবার নদীর উপর নির্মিত পন্টে সেন্ট অ্যাঞ্জেলো সেতুর নিকট পৌঁছলাম। ওই সেতুর উপর বেশ কয়েকটি অ্যাঞ্জেল বা দেবদূতের মূর্তি রয়েছে। সেতুর উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় বেশ কয়েকজন বাংলাদেশি হকারকে পশরা বিছিয়ে পর্যটকদের নিকট ছোট ছোট মূর্তি, ছাতা, চাবির রিং, ফটো ইত্যাদি স্মারক বস্তু বিক্রি করতে দেখলাম। দুজনকে জিজ্ঞেস করে জানলাম তারা বাংলাদেশের সিলেট অঞ্চল থেকে এসেছে। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি, তারপর শুনবো আমরা রোমের আরও অনেক কথা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আমাদের দেশের পর্যটন স্থলগুলির মতো রোমেরও প্রত্যেকটি দর্শনীয় স্থলে অনেক হকার দেখতে পাওয়া যায়। এই হকারদের মধ্যে শতকরা 80 জনই বাংলাদেশি, 10 ভাগ আফ্রিকান ও বাকি অন্যান্য দেশের। ইটালিয়ান হকার প্রায় নেই বললেই চলে। এই সেতুর উপর বেশ কিছু সময় দাঁড়িয়ে থেকে তাইবারের শোভা দেখলাম। এই সময় সূর্যদেব অস্তাচলের দিকে ঢলে পড়েছেন। হালকা হলুদ রঙের সূর্যালোকে এক সুন্দর দৃশ্যের অবতারণা হয়েছে। পশ্চিমে কিছু দূরে রোমান ক্যাথলিক ধর্মজগতের প্রধান মন্দির সেন্ট পিটার্স ক্যাথিড্রাল দেখা যাচ্ছে। স্কুলের পাঠ্যপুস্তকে টাইবার নদীর নামটি পড়ে আমার ধারণা হয়েছিল টাইবার একটি বিশাল নদী। প্রায়শই কল্পনার সঙ্গে বাস্তবের মিল হয় না। টাইবার খুব প্রশস্ত নদী না হলেও সবসময় জলে ভর্তি থাকে। জলপূর্ণ টাইবার নদীতে বোটও চলতে দেখলাম। নদীর জলের প্রবাহ ধীর গতিতে থাকার জন্য প্রচুর হাঁস ও অন্য জলচর পাখিদের দেখলাম চড়ে বেড়াচ্ছে। নদীর জলের প্রবাহ ধীর গতিতে থাকার জন্য প্রচুর হাঁস ও অন্য অন্য জলচর পাখিদের দেখলাম চড়ে বেড়াচ্ছে। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই আর শুনে নিই পরপর দুটো আমার খুব প্রিয় গান।

0: পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

0: আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে সরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
1: বাঙালি মানে গানের অন্ধভক্ত,
2: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস,
3: প্রেম করেছি,
2: কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া।
3: তুমি না হয় রহিতে কাছে,
2: আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
4: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
1: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট ডট কম এর নিবেদন হারানো সুর, প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

আমরা এখন টাইবার নদীর ব্রিজটা পার হয়ে ক্যাসেল সেন্ট অ্যাঞ্জেলোর সামনে গিয়ে দাঁড়িয়েছি। ক্যাসেলের মূল ভবনটি গোলাকার এবং এর চারিদিকে বিশাল প্রাচীর দিয়ে ঘেরা। রোমান সম্রাট হাড্রিয়ান কর্তৃক তার নিজের ও তার পরিবারের সমাধি মন্দির হিসাবে 134 থেকে 139 খ্রিস্টাব্দের মধ্যে এই ভবনটির নির্মাণ হয়। 138 খ্রিস্টাব্দে সম্রাট হাড্রিয়ানের মৃত্যুর পর তার চিতাভস্ম এখানেই রক্ষিত হয়। পরবর্তীকালে এই বিশাল স্থাপনাটি দুর্গ হিসেবে ব্যবহৃত হয়। চতুর্দিকে সুউচ্চ পাঁচিল দিয়ে ঘেরা এই কমপ্লেক্সটি এখন সুন্দরভাবে সংরক্ষিত হচ্ছে। এই ভবনের চারিদিকে

এই গাছপালা অনেক, একদম বাগানের মতন। এছাড়াও অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। স্থানীয় ইভিনিং ওয়াকারদের জন্য এটা একটা আদর্শ জায়গা বলা যেতে পারে। ক্যাসেল সেন্ট অ্যাঞ্জেলো দেখার পর আমরা কাছেই ভ্যাটিকান সিটির ভেতরে রোমান ক্যাথলিক ধর্মজগতের সর্বপ্রধান ধর্ম মন্দির সেন্ট পিটার্স গির্জার দিকে এগিয়ে চললাম। তার কিছু পূর্বেই সূর্যাস্ত হয়েছে। তখন রোমের স্থানীয় সময় সন্ধ্যা 8টা বাজলেও গোধূলির হালকা আলো তখনও রয়েছে। সেন্ট পিটার্সের দরজা সন্ধ্যা 6:30টার সময় বন্ধ হয়ে যায়। তাই সেন্ট পিটার্সের বাইরে একটু সময় ঘোরাঘুরি করে সেদিনকার মতন ভ্রমণ শেষ করে ফেরার রাস্তা ধরলাম। এখন সোজা যাব হোটেলে। সবাই মিলে ঠিক করলাম কাল সকাল সকাল আসব ভ্যাটিকান সিটি ঘুরতে। কি আপনারও যেতে ইচ্ছে করছে নাকি? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 এ, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন এদের করা অসংখ্য আইটিনারি। আর তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, এই ভালোই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসা।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, মানুষের পক্ষে মানুষ হয়ে ওঠা সব থেকেই কঠিন, গোড়া থেকেই মানুষের পক্ষে কিছুই সহজ নয়, এই কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন উপাসনাগৃহে দুর্লভ অভিবাসনে। তার কথায়, ঈশ্বরের মধ্যে মনকে প্রতিষ্ঠিত করতে পারিনে মন বিক্ষিপ্ত হয়ে যায়, এই কথা অনেকের মুখে শোনা যায়। পারিনে যখন বলি তার অর্থ এই, সহজে পারিনে। যেমন করে নিঃশ্বাস গ্রহণ করছি, কোনো সাধনার প্রয়োজন হচ্ছে না, ঈশ্বরকে তেমন করে আমার চেতনার মধ্যে গ্রহণ করতে পারিনি। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মানুষ হয়ে ওঠা যতই কঠিন হোক, তবু মানুষকে তা পারতেই হবে। যেখানে সে বলবে আমি পারিনে, সেখানেই কিন্তু তার মনুষ্যত্বের ভিত্তি ক্ষয় হয়ে যাবে, তার দুর্গতি আরম্ভ হবে, সমস্তই তাকে পারতেই হবে। আরও কথা গানের ওপারে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, মানব জীবনের সবচেয়ে বড় অর্জন কি হতে পারে? প্রভূত অর্থে সম্পত্তির মালিক হওয়া, নাকি বিশ্বব্যাপী খ্যাতি ছড়িয়ে পড়া, কঠিনতম স্বপ্নগুলো পূরণ করতে পারা? মানে এরকম অনেক প্রশ্নই কিন্তু আমাদের মনে হয়তো জাগে, আর কোনোটারই গুরুত্ব খুবই কম নয়। কিন্তু আমরা যেহেতু মানুষ, তাই আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জনটি হলো একজন ভালো মানুষ হয়ে ওঠা, অর্থাৎ এমন একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা যার নিজের ব্যাপারে মনে কোনো খেদ থাকবে না, আবার অন্যরাও নির্দ্বিধায় বলে দেবে যে হ্যাঁ, তুমি একজন ভালো মানুষ। কিন্তু কিভাবে হওয়া যায় একজন সত্যিকারের ভালো মানুষ? কিংবা প্রশ্ন জাগতে পারে যে সত্যিকারের ভালো মানুষ হওয়া কি আদৌ সম্ভব? সে নিয়ে অবশ্যই কথা বলবো আজকে প্রবাসীমান অনুষ্ঠানে। সঙ্গে থাকুন।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.ghar-aja-pardesi.com।

দক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা .com এ। আর কিছুক্ষণ আগে যেরকম আপনাকে বলছিলাম যে অনেক রকমের প্রশ্ন মানুষের মনে জাগে যে কিভাবে আমরা ভালো মানুষ হয়ে উঠতে পারি, কিংবা সত্যিকারের ভালো মানুষ হয়ে ওঠা কি আদৌ সম্ভব। অনেকেরাই হয়তো মনে করেন যে না, আজকের দিনে হয়তো পরিপূর্ণভাবে ভালো মানুষ হয়ে ওঠা একদমই সম্ভব নয়, আর ভালো মানুষ হয়ে এই সমাজ সংসারে টিকে থাকাও একদম সম্ভব নয়। কিন্তু জানেন কি, এই কথাটা কিন্তু সত্যি নয়। ভালো মানুষ হওয়া অতটা কঠিন কিছু নয়, চাইলেই কিন্তু আমরা একজন ভালো মানুষ হয়ে উঠতে পারি। তার জন্য কিছু কিছু বৈশিষ্ট্য লাগে, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে যে নিজেকে ভালোবাসতে শেখা। মানে আপনারা হয়তো ভাবছেন যে এও কি সম্ভব, কারণ এতদিন আমরা সকলেই শুনে এসেছি যে ভালো মানুষরা নিজেকে নিয়ে ভাবনা একদমই, তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয় পরের জন্য। সে কথা অবশ্যই সত্য, কিন্তু মূল বিষয়টা হলো সবসময় পরোপকার করতে হবে মানে এইটা নয় যে নিজেকে আমরা অবহেলা করব। বরং নিজেকে ভালোবাসতে পারাই হলো ভালো মানুষ হয়ে ওঠার প্রথম সোপান।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে

ছায়ায়, হয়তোবা হাসব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে

বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খইর ধান ছড়াতেছে শিশু এক উঠানির ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালি।

0: বললো বক,
1: আমারই পাবি তুমি ইহাদের ভিড়ে।
2: হেমন্ত কুমার সিংহ অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কথায় আছে যে যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রথম প্রয়োজন কিন্তু সমস্যাটিকে শনাক্ত করা এবং সেটি যে আসলেই একটি সমস্যা সেটাকে স্বীকার করে নেওয়া। কারণ আমরা যতই কোনো সমস্যার কারণে কষ্ট পাই না কেন, ওই সমস্যার মূলটা যদি আমরা খুঁজে না পাই কিংবা খুঁজে পাওয়ার পরেও মন থেকে তা মানতে না চাই, তাহলে তো সমাধানের পথ বের করা অসম্ভব হয়ে পড়বে। ঠিক এই কথাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর এই একই কথা প্রযোজ্য কোনো মানুষের ব্যক্তিত্বের ক্ষেত্রেও। এই কথা অনস্বীকার্য যে মানুষ হিসেবে আমরা কেউই শতভাগ পারফেক্ট নই। আমাদের সকলের মধ্যেই কিন্তু অনেক রকমের দুর্বলতা আছে, অনেক রকমের খামতি আছে। এখন আমরা যদি চাই সেগুলোকে কাটিয়ে উঠতে, তাহলে সেগুলোকে অস্বীকার করে বা গোপন করে কোনো লাভ নেই। একটি অঙ্কের হিসেব যদি না মেলে, তাহলে খাতা খুলে বারবার হিসেব মেলানোর চেষ্টা করাটা কিন্তু খুবই জরুরি। বই খাতা বন্ধ করে ফেলে রাখলে হিসাব কিন্তু কোনো দিনও মিলবে না। সুতরাং আমাদের ব্যক্তি জীবনেও কিন্তু দুর্বলতাগুলো যেগুলো আমাদের আছে সেগুলোকে চিহ্নিত করে আমাদের কিন্তু সেগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে যদি আমরা ভালো মানুষ হতে চাই।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: সাগর জলে স্নান করে সাজাও লেলো চুলে, বসিয়া ছিলে উপল উপকূলে, শিথিল পীত বাস মাটির পরে কুটিল, রেখা লুটিল চারিপাশ, নিরাবরণ বক্ষে তব নিরাভরণ দেহে, চিকন সোনালিখন উষা আঁকিয়া দিল স্নেহে, মকর চূড় মুকুট খানি পরি ললাট পরে, ধনুক বান ধরি দক্ষিণ করে দাঁড়ানো রাজ বেশি, কহিনু আমি এসেছি পরদেশি, চমকিত্রাসে দাঁড়ালে উঠি শিলা আসন ফেলে, শুধালে কেন এলে, কহিনু আমি রেখো না ভয় মনে, পূজার ফুল তুলিতে চাহি তোমার ফুল বনে, চলিলে সাথে হাসিলে অনুকূল, তুলিনু যুথি তুলিনু জাতি তুলিনু চাঁপা ফুল, দুজনে মিলি সাজায় ডালি বসিনু একাশনে, নটরাজেরে পূজিনু এক মনে, কুহেলি গেল আকাশে আলো দিল যে পরকাশি, ধৈর্যটির মুখের পানে পার্বতীর হাসি, সন্ধ্যা তারা উঠিল যবে গিরিশিখর পরে, একেলা ছিলে ঘরে, কটিতে ছিল নীল দুকুল মালতি মালা মাথে, কাঁকন দুটি ছিল দুখানি হাতে, চলিতে পথে বাজায় দিনু বাঁশি, অতিথি আমি কহিনু দ্বারে আসি, তরাস ভরে চকিত করে প্রদীপখানি জেলে, চাহিলে মুখে কহিলে কেন এলে, কহিনু আমি রেখো না ভয় মনে, তনু দেহটি সাজাব তব আমার আভরণে, চাহিলে হাসি মুখে আধো চাঁদের কনক মালা দোলানু তব বুকে, মকর চূড় মুকুট খানি কবরী তব ঘিরে পরায় দিনু শিরে, জ্বালায় বাতি মাতিল সখী দল তোমার দেখে রতন সাজ করিল ঝলমল, মধুর হল বিথুর হল মাধবিনী শিথিনী, আমার তালে তোমার নাচে মিলিল ঋণী ঝিনি, পূর্ণ চাঁদ হাসে আকাশ কোলে আলোক ছায়া শিব শিবানী সাগর জলে দোলে, ফুরালো দিন কখন নাহি জানি, সন্ধ্যাবেলা ভাসিল জলে আবার তরিখানি, সহসা বায়ু বকিল প্রতিকূলে, প্রলয় এলো সাগর তলে দারুণ ঢেউ তুলে, লবণ জলে ভরি আধার রাতে ডুবালো মোর রতন ভরা তরি, আবার ভাঙা ভাগ্য নিয়ে দাঁড়ানো দ্বারে এসে, ভূষণহীন মলিন দিন বেশে, দেখিনু আমি নটরাজের দেউল দ্বার খুলি, তেমনি করে রয়েছে ভরে ডালিতে ফুলগুলি, হেরিনু রাতে উতল উৎসবে তরল কলরবে, আলোর নাচ নাচায় চাঁদ সাগর জলে জবে, নীরব তব নম্র নত মুখে আমারই আঁকা পত্র লেখা আমারই মালা বুকে, দেখিনু চুপে চুপে আমারই বাঁধা মৃদঙ্গের ছন্দ রূপে রূপে, অঙ্গে তব হিল্লিয়া দোলে ললিত গীত কলিত কল্লোলে, মিনতি মম শুন হে সুন্দরী আরেকবার সমুখে এসো প্রদীপখানি ধরি, এবার মোর মকর চূড় মুকুট নাহি মাথে, ধনুক বান নাহি আমার হাতে, এবার আমি আনিনি ডালি দক্ষিণ সমীরণে, সাগর কূলে তোমার ফুল বনে, এনেছি শুধু বিনা, দেখো তো যে আমারে তুমি চিনিতে পারো কি।
3: প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, মন থেকে ইতিবাচক হওয়ার কোনো বিকল্প কিন্তু নেই। আমরা যদি মনে মনে সবসময় নেতিবাচকতাকে ধারণ করি, যে কোনো ক্ষেত্রে কেবল নেতিবাচকতাকেই আমরা খুঁজে বেড়ানোর চেষ্টা করি, তাতে কিন্তু মনে মনে আমরা নিজেরাই কষ্ট পাব। ধরুন আমার সঙ্গে এমন কিছু একটা ঘটলো যে কারণে আমার উচিত খুশি হওয়া, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হওয়া, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা, অথচ তা না করে আমি যদি জোর করে ওই ভালো ঘটনার মাঝেও মন্দ কিছু খোঁজার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই এবং কোনো মন্দ একটি দিক অনেক কষ্টে খুঁজে পাইও, তাতে কিন্তু ক্ষতিটা আমারই হবে। কারণ ভালো একটি ঘটনা ঘটায় আমার আনন্দ লাভের কথা ছিল, তার বদলে আমাকে নিজেকে কষ্ট পেতে হচ্ছে, কারণ হচ্ছে আমি নিজেকে কষ্ট দিতে চাইছি। সুতরাং অবশ্যই আমাদেরকে ইতিবাচক দিকটা দেখতেই হবে। তার মানে এই নয় যে খারাপ কাজের মাঝেও ইতিবাচকতা খুঁজে বেড়ানো। যেটি খারাপ সেটি তো সবসময় খারাপ, সেটি সবসময় নিন্দনীয়, এটা আমরা সকলেই জানি। সেরকম কাজকে অবশ্যই ধিক্কার জানাতে হবে, সেগুলোকে বর্জন করতে হবে। এইটুকু শুধু মাথায় রাখতে হবে যে যেখানে কোনো খারাপের চিহ্ন নেই, জোর করে যেন তার ভিতরেও খারাপ খুঁজতে আমরা না যাই।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীর সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। এ জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিচ্ছরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসেই রক্তে মোহর দিয়েছে যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও তুমি ছবি।
0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ভাষীমান অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রাগ একটি খুবই বাজে জিনিস যা কিন্তু একটু একটু করে আমাদেরকে ধ্বংস করে দেয়। যখন আমাদের সাথে খুব খারাপ কিছু ঘটে যা আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না, কিংবা যখন আমরা কারুর কাছ থেকে খুব বাজে ব্যবহারের সম্মুখীন হই, তখন খুব স্বাভাবিকভাবেই কিন্তু আমরা অনেক রেগে যাই। রাগের মাথায় এমন কিছু একটা আমরা করে বসি যাতে মানুষ হিসেবে নিজেরাই অনেক ছোট হয়ে যাই আমরা, এবং অনেক অনর্থক বিপদও কিন্তু তার সঙ্গে আমরা নিজেদের প্রতি ডেকে আনি। তাই রাগকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে আমাদেরকে অবশ্যই। খুবই নেতিবাচক এই মানসিক অনুভূতি থেকে বাঁচার প্রধান উপায় হলো ক্ষমাশীল হয়ে ওঠা। আমার সাথে কেউ খুব বাজে কাজ করেছে, তাই আমি তার উপর মনে মনে রাগ পুষে রাখব, সুযোগ খুঁজব যে তার কাজের প্রতিশোধ নেওয়ার, তাকে উচিত শিক্ষা দেওয়ার। এই ধরনের মানসিকতা যদি আমরা নিজেদের মধ্যে পোষণ করে রাখি, তাতে কিন্তু যা হয় যে আমি নিজেই কিন্তু নিজের সবচেয়ে বড় ক্ষতিটা করে ফেলছি। কেননা প্রতিহিংসাপরায়ণ মনোভাব কিন্তু আমার রাতের ঘুম কেড়ে নেবে, মনের যাবতীয় ইতিবাচক অনুভূতিগুলোকে অকেজো করে ফেলবে। তাই আমার সবচেয়ে যুক্তিযুক্ত কাজ যেটা আমার করা উচিত, সেটা হচ্ছে তার প্রতি প্রতিশোধ নেওয়ার চেষ্টা না করে তাকে ক্ষমা করে দেওয়া, এবং এর মাধ্যমে নিজের মনকে কলুষতার হাত থেকে রক্ষা করা। তবে এটা সত্যি যে এ ধরনের কথা বলাটা যত সহজ, হয়তো প্রয়োগ করাটা অতটাই কঠিন। কিন্তু আমরা যদি নিজের মনকে ওরকমভাবে তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেকটাই আনন্দময় হয়ে উঠবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, আমাদের একটি বড় সমস্যা হলো যে আমরা বিপক্ষ মতকে একবারেই সহ্য করতে পারি না। আমাদের প্রত্যেকের নিজস্ব আদর্শ, মূল্যবোধ, নৈতিকতার জায়গা আছে এবং থাকবেও, এবং আমরা সবসময় সেগুলোকে আঁকড়ে ধরে রাখতে চাই। এতে কোনো সমস্যা কিছু ছিল না যদি না আমরা আমাদের আদর্শ, মূল্যবোধ, নৈতিকতার বিরোধী কারোর উপর অকারণে অগ্রাসী হয়ে উঠে না পড়তাম। খুব সহজভাবেই ভাবতে আমরা পারি যে এটা মাথায় রাখতে হবে যে সঠিক ভুল এগুলো তো খুবই আপেক্ষিক একটা বিষয়। মানে আমার কাছে যা সঠিক অন্যের কাছে তা ভুল লাগতেই পারে, আবার অন্যের সঠিকতাকেও কিন্তু আমার কাছে ভুল মনে হতে পারে। এর কারণ তার আর আমার মানসিকতার পার্থক্য। এখন আমি তো চাইলেই তাকে আমার মতো মানসিকতার অধিকারী করে তুলতে পারবো না, তাই সেটি নিয়ে আমার বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। আমি সর্বোচ্চ যেটি করতে পারি তা হলো একটি গঠনমূলক বিতর্কের ক্ষেত্র কিন্তু তৈরি করা যেতে পারে, অর্থাৎ এমন একটি আবহ তৈরি করা যেখানে আমিও আমার মতটাকে তুলে ধরতে পারবো, আবার আরেকটি মানুষ সেও কিন্তু তার মতকে তুলে ধরতে পারবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমি যদি একা একাই সফলতার সিঁড়ি বেয়ে এগিয়ে যেতে চাই বা এগিয়ে যাই, আমার আশেপাশে সবাইকে অনেক পিছনে ফেলে দিই, তাতে আমার কি খুব বেশি লাভ আছে? এই প্রশ্নটা আমাদের মনে জাগতেই পারে, কিন্তু তেমন কিন্তু লাভ নেই। কারণ তখন আমি হয়তো অনেক খ্যাতি সম্মান প্রতিপত্তির মালিক হয়ে উঠবো ঠিকই, কিন্তু আমার আপনজনেরা বা আমার সাথে যারা একই সঙ্গে ছিল তাদের সঙ্গে একটা দূরত্ব কিন্তু আমাদের তৈরি হতে পারে। সেই দূরত্ব অতিক্রম করে আমরা কিন্তু দেখতে পারি যে তারা আমাদের কাছে পৌঁছতে পারছে কিনা। যদি তারা না পৌঁছতে পারে, তাহলে কিন্তু দিন শেষে দেখা যাবে যে সাফল্যের শিখরে পৌঁছেও আমি কিন্তু বড্ড একা নিঃসঙ্গ একটা মনোভাবে আক্রান্ত একটা মানুষ। সাফল্যমণ্ডিত এই জীবনেও কিন্তু খুব হতাশার আর অবসাদের দিন কিন্তু চলে আসতে পারে। এই কারণেই শুধু নিজেকে নিয়ে পড়ে থেকে কোনো কিন্তু কাজের কথা হবে না, সাহায্যের হাত কিন্তু আমাদের বাড়িয়ে দিতে হবে আশেপাশের সব কটা মানুষের দিকে। এমন নয় যে আমাদের পক্ষে মানে সম্ভব যে সবার জন্য কিছু না কিছু করা, সেটা আমি বলছি না। কারণ মানুষ হিসেবে অবশ্যই আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমরা চেষ্টা করতে পারি অন্তত যে দশজন যদি আমাদের কাছে সাহায্য চায়, এর মধ্যে যদি আমরা একজনকেও ভালোভাবে সাহায্য করতে পারি, সেটা কিন্তু নিহাতি কিছু কম বিষয় নয়।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গী একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

আমাদের সিট পড়েছিল বিমানের পিছনের দিকে জানলার পাশে, আর এখানে বসার ফলে জানলা দিয়ে নিচে দৃশ্য দেখার পক্ষে খুব সুবিধা হয়েছিল, কারণ ডানার আড়াল এখানে ছিল না। কোথায় যাচ্ছি? ও আচ্ছা, সেটাই তো বলা হয়নি আপনাদের। আমরা চলেছি এখন রোম, সেই বিখ্যাত নামকরা শহর রোম, যে শহর কিনা এক সময় গোটা ইউরোপ শাসন করত। আকাশটা ছিল পরিষ্কার, তাই পূর্ব ইউরোপের আকাশ ছাড়িয়ে বিমান কিছু দক্ষিণে যেতেই অস্ট্রিয়ান আল্পসের বরফ ঢাকা পাহাড় চূড়াগুলো দেখা গেল। এপ্রিল মাস, শীত চলে গিয়েছে, ইউরোপের দক্ষিণাংশে ঠান্ডা বেশ কম। বিমান থেকে দেখা গেল আল্পসের যে চূড়াগুলো কম উঁচু, তাদের বরফ প্রায় গলে গিয়েছে। বেলা 1:10 নাগাদ আমার ফ্লাইটটা রোমের ফিউমিসেনো লিওনার্দো দ্য ভিনসি এয়ারপোর্ট অবতরণ করল। ফিউমিসেনো এয়ারপোর্ট ভূমধ্যসাগরের খুব কাছেই, তাই ল্যান্ড করার কিছু সময় আগে থেকেই ভূমধ্যসাগরের প্রায় ঢেউহীন শান্ত জলরাশি নজরে এলো। আমাদের সঙ্গে বেশি কিছু ব্যাগেজ ছিল না এবং এয়ারপোর্টে বিশেষ কোনো রকমের চেকিংও হলো না, তাই বেশ তাড়াতাড়ি বিমানবন্দর থেকে বাইরে বেরিয়ে পড়া গেল। হ্যাঁ, আজ আমরা ঘুরবো আর শুনবো রোমের কথা, তবে তার আগে শুনে নেব তিনটে খুব সুন্দর গান, যে গান শুনে আপনিও গুনগুনিয়ে উঠবেন আপন মনে। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি রোম। ফিউমেসেনো লিওনার্দো দ্য ভিনসি এয়ারপোর্ট থেকে বেরোবার সময় এক্সিট ওয়েতে রাখা ডিসপ্লে বোর্ডের নির্দেশিকাতে মেট্রো স্টেশনে যাওয়ার পথ নির্দেশ অনুসরণ করে আরও অনেক যাত্রীর সঙ্গে এয়ারপোর্ট মেট্রো স্টেশনে পৌঁছলাম। এখানে মেট্রো ট্রেন ধরে রোমা টার্মিনি বা রোমের সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে যাওয়া যায়। এই মেট্রো স্টেশনটি একদমই রোম এয়ারপোর্টের সংলগ্ন। সেখানে পৌঁছে টিকিট ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটতে গিয়ে ঠিকমতো বুঝতে না পেরে আমি একটু হকচকিয়ে গেলাম। আসলে একটু অন্যরকম মেশিনটা, তবে সাথে সাথেই আমার অসুবিধা বুঝতে পেরে একজন পুলিশ এসে আমায় দেখিয়ে দিল কিভাবে টিকিটটা কাটতে হয়। তারপর সেই টিকিট কেটে ইলেকট্রনিক গেটের মেশিনে পাঞ্চ করে ভ্যালিডেট করানোর পর গেটটা খুললে আমরা প্রবেশ করতে পারলাম। প্ল্যাটফর্মে যে সুন্দর দেখতে ট্রেনটা দাঁড়িয়ে আছে তার নাম লিওনার্দো এক্সপ্রেস। আমরা ট্রেনে উঠে সিটে বসার অল্প সময়ের মধ্যেই সমস্ত আসনগুলো ভর্তি হয়ে গেল। এটি একটি প্রথম শ্রেণীর ট্রেন বলে উল্লেখ থাকলেও এবং ভাড়া প্রথম শ্রেণীর হলেও ট্রেনটিতে কিন্তু বিশেষ কোনো সুবিধা নজরে পড়ল না। এ যেন আমাদের কলকাতার মেট্রো রেলেরই মতন অবস্থা। আসার আগে শুনেছিলাম এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাস ধরে রোম গেলে প্রতিজনের বাস ভাড়া 6 ইউরো করে লাগে, সেখানে মেট্রো ভাড়া 14 ইউরো। কিন্তু অজানা জায়গা বলে বিশেষ ঝুঁকি নিতে বাসে যাওয়া হলো না, কারণ বাসে গেলে বাস স্ট্যান্ড থেকে আমাদের থাকার জায়গা মানে ওই হোটেলটায় যেতে অসুবিধা হতে পারে, একথা চিন্তা করে ট্রেনে যাওয়াই স্থির করেছিলাম। শোনাবো আমার এই রোম ট্যুরের কথা, তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। এক্ষুনি ফিরে আসছি আমি, ঘুরবো আমরা রোম। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি রোম। এয়ারপোর্ট থেকে রোমা টার্মিনির দূরত্ব 31 কিলোমিটার। এয়ারপোর্ট যেহেতু শহর থেকে পশ্চিমে অবস্থিত, তাই ট্রেন পশ্চিমের দিক থেকে কিছুটা ঘুরে পূবের দিকে এগিয়ে চলল। রেলপথের দুদিকে বিস্তীর্ণ ঘমের ক্ষেত, সরিষার ক্ষেত, ঢেউ খেলানো শস্যক্ষেত্র ও উঁচু নিচু টিলাভূমির মাঝ দিয়ে ট্রেন রোম নগরীর দিকে এগিয়ে চলেছে। ভূমধ্যসাগরীয় আবহাওয়া অঞ্চলে অবস্থিত হওয়ার জন্য ইউক্যালিপটাস, খেজুর, করবি ইত্যাদি অনেক চেনা গাছ নজরে এলো। রোমের শহরতলি শুরু হতেই অজস্র ফ্ল্যাট বাড়ি আর হাইরাইজ দেখা যেতে লাগল। রেলের টাইম টেবিলে রোম এয়ারপোর্ট থেকে রোম সেন্ট্রাল স্টেশনে পৌঁছবার জন্য মোট 25 মিনিট সময় নির্ধারিত থাকলেও আমাদের ট্রেনটি আরও 10 মিনিট বেশি সময় নিয়ে 3:35 নাগাদ রোমা টার্মিনি স্টেশনে পৌঁছল। আমরা প্রধান গেট দিয়ে স্টেশন চত্বরে বেরিয়ে এলাম। সেখানে মাটির নিচে রোম নগরীর যাত্রী পরিবহনের মেট্রো স্টেশন এবং উপরে বাস স্ট্যান্ড রয়েছে। আমরা স্টেশনের ডান পাশে ভিয়া মার্সেলা নামক প্রশস্ত রাস্তা ধরে হেঁটে আমাদের হোটেলে এসে পৌঁছলাম। পায়ে হেঁটে আসার সময় আমাদের বাঁদিকে দেখতে পেলাম রোমের বহু পুরনো সুদীর্ঘ ও সুউচ্চ সুরক্ষা প্রাচীর অরেলিয়ান ওয়াল। 271 থেকে 275 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে রোমান সম্রাট অরেলিয়াস ও প্রবাসের শাসনকালে শহরের সুরক্ষার জন্য চুন, সুরকি ও পাতলা ইট দ্বারা 11 ফুট পুরু ও 26 ফুট উচ্চ এই অরেলিয়ান প্রাচীর তৈরি করা হয়। সেই সময় সিটি অফ 7 হিলস মানে এই রোম শহরের চতুর্দিকে এই প্রাচীর দিয়ে ঘেরা ছিল। রোম সাম্রাজ্যের পতনের পরে এই প্রাচীরের বেশিরভাগ অংশই ধ্বংস করা হয়েছে। রাস্তার মোড়ে পৌঁছে আমরা বাঁদিকের অরেলিয়ান প্রাচীরের গেটের মতন খোলা স্থান দিয়ে কিছুটা এগিয়ে আমাদের হোটেলে পৌঁছলাম। এবার চটপট ফ্রেশ হয়ে আরও একটু খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে বেরোনোর জন্য একদম রেডি। তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান, আর গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন radiobanglanet.com, মন যখন নিরুদ্দেশ।
1: তোমার আমার স্বপ্নগুলো মগ্ন হয়ে আকাশ ছিল।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়। কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি রোম। এখন প্রায় 4:30 বাজে, হোটেল থেকে বাইরে বেরিয়ে পড়লাম আমরা। রোমা টার্মেনি রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে ভিয়া মার্সালা রোড ধরে এগিয়ে পরপর কয়েকটি রাস্তা পার হয়ে ভিয়া ডেলের রাস্তায় চলতে চলতে সামনে দেখি এক বয়স্ক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, কেমন যেন একটু অন্যমনস্ক হয়ে। তাকে ট্রেভি ফাউন্টেন যাওয়ার পথের কথা জিজ্ঞেস করলাম, কিন্তু তিনি মনে হলো শুনতেই পেলেন না, কি একটা যেন ভাবছেন সামনে রাজপথের দিকে তাকিয়ে। খুব অদ্ভুত লাগলো। এবার ওনার কাঁধে আলতো করে হাত দিয়ে আবার জিজ্ঞেস করাতে তিনি আমাদের দিকে একটু অবাক হয়ে প্রথমে তাকালেন, তারপর এক গাল হাসি দিয়ে তিনি আমাদের ট্রেভি ফাউন্টেনে যাওয়ার জন্য ওই বড় রাস্তার ডান দিক দিয়ে অপেক্ষাকৃত একটি সরু গলির দিকে আঙুল দেখিয়ে জানালেন, ওই ঢালু গলির পথ ধরে গেলে তাড়াতাড়ি ট্রেভিতে পৌঁছানো যাবে। দুই পাশে উঁচু বাড়ির মাঝে ওই ঢালু ও অপ্রশস্ত গলির পথ দিয়ে প্রায় 5-7 মিনিট হাঁটার পর দেখলাম একটা জায়গায় বহু লোকের সমাগম। এখানে রাস্তার গায়ে খোলা রেস্তোরাঁতে বহু লোক চেয়ারে বসে খাচ্ছেন, আবার অন্যদিকে রাস্তায় তখন স্কুলের ইউনিফর্ম পরা একদল স্টুডেন্ট তাদের টিচারের সঙ্গে এগিয়ে চলেছে। অল্প দূরেই 3টে রাস্তার সংযোগস্থলে ট্রেভি ফন্তানা বা ট্রেভি ফোয়ারা দেখতে পেলাম। ট্রেভি কথাটার অর্থ 3 রাস্তার মোড়। এখানে বেশ পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেল, সকলেই ট্রেভি ফোয়ারা ও তার স্থাপত্যের ছবি তুলতে ব্যস্ত। আমাদের ঠিক পাশেই দুজন লোককে নিজেদের ভিতর উর্দুতে কথা বলতে শুনলাম, আর ওনাদের কথা থেকে বুঝলাম যে তারা পাকিস্তানের লাহোর থেকে এসেছেন। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা মজার ব্যাপার লক্ষ্য করা গেল, ট্রেভি ফাউন্টেনের জলে বহু মানুষ খুচরো মুদ্রা ফেলছে। ডান হাতে মুদ্রাটি দিয়ে বাম বাহুর উপর দিকে ঘুরিয়ে মুদ্রাটি জলে ফেলা হচ্ছে। লোকের বিশ্বাস, এই রকম করে ট্রেভির জলে মুদ্রা ফেললে পুনরায় রোমে ফিরে আসা যায়। তবে আমি এই বিশ্বাসের বশবর্তী হয়ে কোনো মুদ্রা জলে ফেলিনি, সুতরাং হয়তো আর কোনো দিনই আমার এই রোমে আসা হবে না। এই ট্রেভি ফাউন্টেনটি সুসজ্জিত ব্যারাক স্থাপত্যের একটি উৎকৃষ্ট নমুনা। এই স্থাপনাটি প্রায় 86 ফুট উঁচু এবং 161 ফুট প্রশস্ত। রোম নগরীর ব্যারাক ফোয়ারাগুলির মধ্যে সব থেকে বৃহত্তম এই ফোয়ারেটি পৃথিবীর জনপ্রিয় দর্শনীয় বস্তুগুলির মধ্যে অন্যতম।

অমর। এর মূল নকশাকারী ইটালিয়ান শিল্পীরা হলেন নিকোলা সালভি এবং পান্নিনি। 1762 খ্রিস্টাব্দে এর নির্মাণ কার্য সমাপ্ত হয়। এতে একটি বিজয় তোরণের ন্যায় স্থাপত্যের নিচে ওসেনাস বা মহাসাগরের মূর্তি রয়েছে, যার বাম দিকে যে মূর্তিটা আছে সেটার নাম ওয়েলথ বা প্রাচুর্য এবং ডান দিকে রয়েছে হেলথ বা স্বাস্থ্য। আর আমার এই সফরে আপনি আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ।

ট্রেভি ফাউন্টেন দেখার পর আমরা প্যান্থিওন নামক রোমের একটি বহু পুরানো মন্দির দেখার জন্য গেলাম। আমাদের যাওয়ার পথের মাঝে একটা বড় রাস্তায় ট্যুরিস্টদের জন্য বিক্রি সামগ্রীর একটি দোকানের দোকানদারকে দেখে আমার মনে হলো বাঙালি। ভাবলাম ডাইরেক্ট বাংলায় কথা বলে দেখি, যদি বাঙালি হয় তাহলে উত্তর ঠিক দেবে, আর না হলে তখন ইংলিশে জিজ্ঞেস করব। ওর সামনে দাঁড়িয়ে সোজা সুজি বাংলাতেই জিজ্ঞেস করলাম, প্যান্থিওন কোন দিকে? ছেলেটি অবাক চোখে তাকালো কয়েক সেকেন্ড, আর তারপর একটা রাস্তার দিকে আঙুল দিয়ে পরিষ্কার বাংলায় বলল, ওই রাস্তায় 2-3 মিনিট হাঁটলেই প্যান্থিওন পেয়ে যাবেন। ছেলেটাকে ধন্যবাদ জানিয়ে সামনের রাস্তায় হাঁটতে হাঁটতে কিছুক্ষণ আগের কথা ভেবে আমার নিজেরই হাসি পাচ্ছিল। কিছু পরেই আমরা প্যান্থিওনে পৌঁছালাম। প্যান্থিওন হলো 2000 বছর আগে রোমান আমলে তৈরি সর্পদেবতার মন্দির, মানে সাপের মন্দির। পরবর্তীকালে খ্রিস্ট ধর্মের আগমনের পর 7ম শতাব্দী থেকে এটি গির্জা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্যান্থিওনের করিডোর বা সামনের বারান্দাটিতে সারিবদ্ধ উচ্চ স্তম্ভের অনেক সারি রয়েছে। প্রথম সারিতে গ্রানাইট পাথরের তৈরি 8টি উঁচু থাম এবং তার পিছনে 2 সারিতে 4টি করে আরও মোট 8টি থাম রয়েছে। এই থাম দিয়ে ঘেরা বারান্দার ছাদটার ওপরে মুকুটের মতন ত্রিকোণার একটা পেডিমেন্ট রয়েছে। রোমান সম্রাট আগস্টাসের সময় সেনাপতি এবং রাজনীতিক মার্কাস এই স্থানে একটি মন্দির তৈরি করান। পরে পুরনো মন্দিরটা আগুনে বিনষ্ট হলে ওই জায়গাতেই 113-125 খ্রিস্টাব্দের মধ্যে রোম সম্রাট ট্রাজান ও হাড্রিয়ানের শাসনকালে প্যান্থিওনের বর্তমান ইমারতটি নির্মাণ করা হয়। চুন, সুরকি ও পাতলা ইট দিয়ে তৈরি গম্বুজযুক্ত এই বিশাল গোলাকার স্থাপনাটির বাইরে দেওয়ালের প্লাস্টার প্রায় উঠে গিয়েছে। সম্ভবত 126 খ্রিস্টাব্দে এটি দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গিত করা হয়। আমার এই রোমান অভিযানটি, মানে রোমের এই ট্যুরটা পুরোটাই সম্ভব করেছিল গ্লোম অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। কি আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100 136126 অথবা 8335052001 অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

প্রায় 2000 বছর আগে তৈরি প্যান্থিয়নের কংক্রিটের গম্বুজটি এখনও পর্যন্ত পৃথিবীর মধ্যে সব থেকে বড় সাপোর্টলেস গম্বুজ। প্যান্থিয়নের ভিতর বিখ্যাত ইটালিয়ান শিল্পী রাফায়েলের সমাধি ছাড়াও রয়েছে সংযুক্ত ইতালির প্রথম সম্রাট ভিক্টর ইমানুয়েল দ্বিতীয় এবং হাম্বার্ট প্রথমের সমাধি। প্যান্থিয়নের পোশাকি নাম সান্তা মারিয়া রোতান্দা এবং সম্মুখের চত্বরটির নাম পিয়াজা ডেলা রোতান্দা। গ্রানাইট প্রস্তরের নির্মিত ওবেলিস্কটি মিশর সম্রাট দ্বিতীয় রামেসেস কর্তৃক হেলিওপলিস নগরীতে রা মন্দিরের সম্মুখে স্থাপিত হয়েছিল। পরবর্তীকালে রোম কর্তৃক বিজিত মিশর দেশ থেকে আনিত হওয়ার পর এই স্তম্ভটি প্রথমে সান্তা মারিয়া মিনার্ভার নিকটে আইসিস মন্দিরের সম্মুখে রাখা হয়েছিল। বহু স্থান পরিবর্তনের পর স্তম্ভটি বর্তমান স্থান পিয়াজা ডেলা রোটান্ডায় স্থাপন করা হয়। প্যান্থিয়ন দেখার পর আমরা এর পেছনের দিকে অবস্থিত সান্তা মারিয়া চার্চটা দেখতে গেলাম। এই চার্চের সামনের চত্বরে একটি ছোট ওবেলিস্ক এবং একটি সাদা হাতির মূর্তি রয়েছে। এর প্রবেশ দরজা দিয়ে ভিতরে ঢুকে একটু আশ্চর্য হলাম, কারণ মাত্র 60-70 ফুট দূরের প্যান্থিয়ন লোকে লোকারণ্য থাকলেও এখানে মাত্র 3-4 জন দর্শককে দেখতে পাওয়া গেল। অথচ আমি শুনেছিলাম এই চার্চেই মাইকেল অ্যাঞ্জেলোর একটি বিখ্যাত শিল্পকর্ম রাইজ ইন ক্রাইস্ট রয়েছে। আমরা ভিতরে প্রবেশ করে দেখি আলো আধারির পরিবেশ। আমার ধারণা ছিল রাইজ ইন ক্রাইস্ট হয়তো দেওয়ালচিত্র বা ফ্রেস্কো হবে, তাই চার্চের ভেতরে অল্প আলোতে চারিদিকে দেওয়াল জানলা ও সিলিংয়ে যে কিছু চিত্র রয়েছে আতিপাতিভাবে সেগুলোকে দেখে আন্দাজ করার চেষ্টা করছিলাম। কিন্তু আমি শিল্পী বা শিল্পবোদ্ধা নই, তাই ছবি দেখে আন্দাজ করে কিছুই বুঝতে পারা অসম্ভব মনে হলো। তাছাড়া ভিতরে অল্প আলোতে দেখতে খুব অসুবিধা হচ্ছিল। আমাদের পিছনে এক প্রবীণ বিদেশি দম্পতি ওই চার্চের ভিতরে ঘুরে ঘুরে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। আমি তাদের মাইকেল অ্যাঞ্জেলোর ওই কীর্তিটার কথা বললাম, কিন্তু তাদের মুখ দেখে মনে হলো তারা এ সম্বন্ধে খুব একটা জানেন না। তবে কয়েক মিনিট পরে একটি ফলক দেখে তারা আমার দৃষ্টি আকর্ষণ করে রাইজ ইন ক্রাইস্ট নামক যীশুখ্রিস্টের ক্রুসিফাইড পাথরের বিখ্যাত মূর্তিটা দেখালেন। অপূর্ব মূর্তির পায়ের সামনে একসারি মোমবাতি জ্বলছে। এই সন্ধেবেলায় গির্জার আলো আধারির পরিবেশে এই বিখ্যাত শিল্পকর্মটির দর্শক তখন আমরা মাত্র 4 জন। এই অদ্ভুত সুন্দর পরিবেশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম আমি, তারপর বেরিয়ে আসলাম ওখান থেকে। রোম ঘুরবো আমরা, তবে এখন তার আগে শুনে নেব পরপর 3টে গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

మెడ మూడొక জাম্বনে দোলনা খানা ঝুলছে ফাঁকা কষা জাম বেগুন

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

ব্রেকের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আপনি আছেন রেডিও বাংলানেট ডট কমে, আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। মারিয়া সোপরা মিনারওয়া থেকে বেরিয়ে আমরা ফিউমি ফাউন্টেন দেখার জন্য এগিয়ে চললাম। ওই জায়গাটার নাম পিয়াজা নাভোনা, যদিও সেটা প্যান্থিয়ন থেকে খুব একটা বেশি দূরে নয়। কয়েকটি রাস্তা পার হয়ে কর্সো ডেল রেনা সেমেন্তোক নামক বড় রাস্তাটির পর একটি সরু গলি ধরে একটু এগোতেই পিয়াজা নাভোনা চত্বরে পৌঁছলাম। পিয়াজা নাভোনা নামক এই চত্বরটি খ্রিস্টীয় প্রথম শতকে পুরাতন ডোমিশিয়ান স্টেডিয়ামের উপর স্থাপিত হয়। পুরাতন স্টেডিয়ামটা 80 খ্রিস্টাব্দে রোমান সম্রাট টিটিয়ান ফ্লেভিয়াস ডোমিনিশিয়ান কর্তৃক রোম নগরীর জনগণের প্রতি উপহার হিসেবে প্রদত্ত হয়েছিল। এটি মূলত অ্যাথলেটিক্স প্রতিযোগিতার স্থান হিসেবে ব্যবহৃত হয়। এই চত্বরটি সার্কাস আগনোলিয়া বা ক্রীড়া প্রতিযোগিতার খোলা মাঠ হিসেবে পরবর্তীকালে রোমের মানুষেরা ব্যবহার করতেন। আর এখানেই ফন্তানা দেই কোয়াত্রো ফিউমি বা চারটে নদীর ফোয়ারা নামক বিখ্যাত শিল্পকর্মটি অবস্থিত। পোপ ইনোসেন্ট টেন তার আদেশে বিখ্যাত শিল্পী বার্নিনি কর্তৃক 1651 খ্রিস্টাব্দে এর নকশা প্রস্তুত হয়। পোপের প্রাসাদ প্যালেজিয়া পামফিলির ঠিক সামনের চত্বরে একটি বিশাল গামলা আকৃতির ভিত্তিভূমির উপর বিরাট একটা শ্বেত ট্র্যাভেন্টাইন চুনাপাথরের উপর পৃথিবীর চারটি মহাদেশের বিখ্যাত চারটি নদী দেবতার মূর্তির ভাস্কর্য তৈরি করা হয়েছে। এই প্রকারের চুনাপাথর খনিজ জলের উষ্ণ প্রসবনে ক্যালসিয়াম কার্বনেট বা চুন জমা করে তৈরি করা হয়। বৃহৎ পাথরটির মধ্যস্থলে একটি মিশরীয় ওবেলিস্ক ও সেটির চারপাশে পৃথিবীর চারটে মহাদেশের প্রতিরূপ হিসেবে ওই মহাদেশগুলির চারটি প্রধান নদী দেবতার মূর্তি তৈরি করে রাখা হয়েছে। প্রতিটি নদী দেবতার মূর্তির পাদপীঠ থেকে আলাদাভাবে জল প্রবাহ বয়ে চলেছে। প্রধান নদীগুলির মূর্তিরূপ তৈরি করে ওই সকল মহাদেশের উপর খ্রিস্ট ধর্ম জগতের গুরু পোপের প্রভুত্বের কথা প্রতীক রূপে কল্পিত হয়েছে। এই ভাস্কর্যটির এক পাশে আফ্রিকার নীল নদী এবং এশিয়ার গঙ্গা, আর অপর পাশে ইউরোপের ড্যানিউব ও আমেরিকার রিও দি লা প্লাতার প্রতিমূর্তি রয়েছে। এখানে দেখলাম সব সময় দর্শনার্থীর ভিড় লেগে রয়েছে। দেখব আরও অনেক কিছু, ঘুরব রোমের আনাচে কানাচে। ফিরে আসছি জাস্ট একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পিয়াজা নাভোনা চত্বরের দক্ষিণ প্রান্তে অবস্থিত ফন্তানা দেল মোরো ফোয়ারা দেখতে চললাম। এখানে চারিদিকে চারটি ট্রাইটন পরিবৃত্ত হয়ে ডলফিনের সঙ্গে মল্লযুদ্ধরত তথা শঙ্খখোলের উপর দণ্ডায়মান একজন মূর অথবা আফ্রিকানের মূর্তি রয়েছে। কল্পিত এই ট্রাইটন হলেন সমুদ্রের বার্তাবহ বা মেসেঞ্জার এবং গ্রিক পুরাণে বর্ণিত সমুদ্র দেবতা পোসেইডন এবং দেবী অ্যাম্ফিট্রিটাইট তার পুত্র। ট্রাইটন হলেন মৎস্যপুরুষ, তার দেহের ঊর্ধ্বভাগ মনুষ্য আকার এবং নিম্নভাগ মাছের আকার। 1575 খ্রিস্টাব্দে গিয়াকোমা দেলা পোর্তা নামক শিল্পী কর্তৃক এর নকশা প্রস্তুত হয়। প্রাথমিক পর্বে ডলফিন বা শুশুক তাকে ঘিরে থাকা চারটি ট্রাইটনের মূর্তি গামলাকৃত এবং বৃহৎ আধারে স্থাপিত করে ভাস্কর্যটি প্রস্তুত করা হয়। পরবর্তী সময় 1653 খ্রিস্টাব্দে বিখ্যাত শিল্পী লোরেনজো বার্নিনি কর্তৃক মূরের মূর্তিটি সংযোজিত হয়। সত্যি অপূর্ব সব ভাস্কর্য গোটা রোম শহরটা জুড়ে ছড়িয়ে আছে। এখান থেকে আমরা প্রায় 1 কিলোমিটার দূরের ক্যাসল সেন্ট অ্যাঞ্জেলো দেখতে যাই। টাইবার নদীর অপর পারে ক্যাসল সেন্ট অ্যাঞ্জেলো অবস্থিত। প্রথম রোমান সম্রাট হাড্রিয়ান কর্তৃক 134 খ্রিস্টাব্দে টাইবার নদীর উপর নির্মিত পন্টে সেন্ট অ্যাঞ্জেলো সেতুর নিকট পৌঁছলাম। ওই সেতুর উপর বেশ কয়েকটি অ্যাঞ্জেল বা দেবদূতের মূর্তি রয়েছে। সেতুর উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় বেশ কয়েকজন বাংলাদেশি হকারকে পশরা বিছিয়ে পর্যটকদের নিকট ছোট ছোট মূর্তি, ছাতা, চাবির রিং, ফটো ইত্যাদি স্মারক বস্তু বিক্রি করতে দেখলাম। দুজনকে জিজ্ঞেস করে জানলাম তারা বাংলাদেশের সিলেট অঞ্চল থেকে এসেছে। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি, তারপর শুনবো আমরা রোমের আরও অনেক কথা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আমাদের দেশের পর্যটন স্থলগুলির মতো রোমেরও প্রত্যেকটি দর্শনীয় স্থলে অনেক হকার দেখতে পাওয়া যায়। এই হকারদের মধ্যে শতকরা 80 জনই বাংলাদেশি, 10 ভাগ আফ্রিকান ও বাকি অন্যান্য দেশের। ইটালিয়ান হকার প্রায় নেই বললেই চলে। এই সেতুর উপর বেশ কিছু সময় দাঁড়িয়ে থেকে তাইবারের শোভা দেখলাম। এই সময় সূর্যদেব অস্তাচলের দিকে ঢলে পড়েছেন। হালকা হলুদ রঙের সূর্যালোকে এক সুন্দর দৃশ্যের অবতারণা হয়েছে। পশ্চিমে কিছু দূরে রোমান ক্যাথলিক ধর্মজগতের প্রধান মন্দির সেন্ট পিটার্স ক্যাথিড্রাল দেখা যাচ্ছে। স্কুলের পাঠ্যপুস্তকে টাইবার নদীর নামটি পড়ে আমার ধারণা হয়েছিল টাইবার একটি বিশাল নদী। প্রায়শই কল্পনার সঙ্গে বাস্তবের মিল হয় না। টাইবার খুব প্রশস্ত নদী না হলেও সবসময় জলে ভর্তি থাকে। জলপূর্ণ টাইবার নদীতে বোটও চলতে দেখলাম। নদীর জলের প্রবাহ ধীর গতিতে থাকার জন্য প্রচুর হাঁস ও অন্য জলচর পাখিদের দেখলাম চড়ে বেড়াচ্ছে। নদীর জলের প্রবাহ ধীর গতিতে থাকার জন্য প্রচুর হাঁস ও অন্য অন্য জলচর পাখিদের দেখলাম চড়ে বেড়াচ্ছে। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই আর শুনে নিই পরপর দুটো আমার খুব প্রিয় গান।

0: পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেটওয়ার্ক কমে সুহানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
3: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
4: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
2: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট ডট কম এর নিবেদন হারানো সুর, প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

আমরা এখন টাইবার নদীর ব্রিজটা পার হয়ে ক্যাসেল সেন্ট অ্যাঞ্জেলোর সামনে গিয়ে দাঁড়িয়েছি। ক্যাসেলের মূল ভবনটি গোলাকার এবং এর চারিদিকে বিশাল প্রাচীর দিয়ে ঘেরা। রোমান সম্রাট হাড্রিয়ান কর্তৃক তার নিজের ও তার পরিবারের সমাধি মন্দির হিসাবে 134 থেকে 139 খ্রিস্টাব্দের মধ্যে এই ভবনটির নির্মাণ হয়। 138 খ্রিস্টাব্দে সম্রাট হাড্রিয়ানের মৃত্যুর পর তার চিতাভস্ম এখানেই রক্ষিত হয়। পরবর্তীকালে এই বিশাল স্থাপনাটি দুর্গ হিসেবে ব্যবহৃত হয়। চতুর্দিকে সুউচ্চ পাঁচিল দিয়ে ঘেরা এই কমপ্লেক্সটি এখন সুন্দরভাবে সংরক্ষিত হচ্ছে। এই ভবনের চারিদিকে গাছপালা অনেক, একদম বাগানের মতন। এছাড়াও অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। স্থানীয় ইভিনিং ওয়াকারদের জন্য এটা একটা আদর্শ জায়গা বলা যেতে পারে। ক্যাসেল সেন্ট অ্যাঞ্জেলো দেখার পর আমরা কাছেই ভ্যাটিকান সিটির ভেতরে রোমান ক্যাথলিক ধর্মজগতের সর্বপ্রধান ধর্ম মন্দির সেন্ট পিটার্স গির্জার দিকে এগিয়ে চললাম। তার কিছু পূর্বেই সূর্যাস্ত হয়েছে। তখন রোমের স্থানীয় সময় সন্ধ্যা 8 বাজলেও গোধূলির হালকা আলো তখনও রয়েছে। সেন্ট পিটার্সের দরজা সন্ধ্যা 6:30 সময় বন্ধ হয়ে যায়। তাই সেন্ট পিটার্সের বাইরে একটু সময় ঘোরাঘুরি করে সেদিনকার মতন ভ্রমণ শেষ করে ফেরার রাস্তা ধরলাম। এখন সোজা যাব হোটেলে। সবাই মিলে ঠিক করলাম কাল সকাল সকাল আসব ভ্যাটিকান সিটি ঘুরতে। কি আপনারও যেতে ইচ্ছে করছে নাকি? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 এ, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন এদের করা অসংখ্য আইটিনারি। আর তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা। শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।